0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
5: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধে ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেন কালে অর্ঘ বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম, নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ, ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাত, কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্যমূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন পরিবৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকলি গান, মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
6: হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে ভূতস্য জাতপতিরেক,
5: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবন নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নু তোরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কোনো বিষয় থেকে দূরে পালানোর অর্থ এই নয় যে বিষয়টির অস্তিত্বই শেষ হয়ে গেল, এতে বরং বিষয়টিকে আরও বেশি পাত্তা দেওয়া হয়। আমাদের জীবনে চলমান সমস্যা, মন খারাপ, রাগ, নেতিবাচক সব অনুভূতির ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা কিন্তু একই। যখন কোনো রকম নেতিবাচক চিন্তা মাথায় আসবে, তখন তা জোর করে দূরে না সরিয়ে রেখে, ভাবনার গতি বন্ধ না করে সেটিকে আসতে দিন। খুঁটিনাটি উল্টে পাল্টে দেখুন, নেতিবাচক চিন্তা আসলে ধূপে টেকার মতন কি না সেটা কিন্তু আমাদের নিজেই বিচার করতে হবে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত, নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগোধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচিক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায় কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা ক্ষেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্ত রাগে হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল, মাসে মাসে শত বর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষ কিন্তু একটি ভাবনাকে অন্য ভাবনা দিয়ে প্রতিস্থাপন করে নিতে পারে। যখনই কোনো নেতিবাচক বিষয় কপালে দুশ্চিন্তার রেখা আনবে, তখনই দিনের বা চলমান সময়ের ভালো কোনো দিক নিয়ে কিন্তু মানুষ ভাবতে পারে। অথবা একই ঘটনার মন্দ দিক যখন বেশি চোখে পড়বে, তখন সেটির ভালো দিকও কিন্তু আছে কি না সেটা নিয়ে ভাবা শুরু করা খুবই জরুরি। ইংরেজিতে যাকে বলে সিলভার লাইনিং, সেটা কিন্তু খুঁজে পাওয়াটা খুবই দরকার। মানে হতাশার কারণ খুঁজে বের করাটা যেমন দরকার, তেমনই কিন্তু রূপালী আশার রেখা, সেটাও কিন্তু খুঁজে পাওয়াটা মানুষের জন্য
3: খুবই দরকার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, অহেতুক নিন্দা বা প্রশংসা দুটোই কিন্তু মানুষকে যথাযথ সত্য থেকে দূরে সরিয়ে রাখে। সেজন্য মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনার। অন্য কারো নিন্দায় যেন নিজেকে কম যোগ্য না মনে হয়, বা প্রশংসায় নিজের যোগ্যতা নিয়ে মনের মধ্যে যেন অহংকার না আসে। এই কারণে নিজেই নিজেকে এবং অপর ব্যক্তির চাহিদা অনুযায়ী তাকেও ঠিক সমালোচনা করার মাধ্যমে বাস্তবের কাছাকাছি রাখা কিন্তু সম্ভব। এতে করে নেতিবাচক চিন্তা কিন্তু অনেকটাই দূরে সরিয়ে রাখা যায়।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসীমার অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন বোধ শক্তি সম্পন্ন মানুষের চিন্তা ভাবনায় মুক্তি ও আবেগ দুটোরই কিন্তু আধিপত্য থাকা খুবই জরুরি। তবে আবেগ প্রায় সময় কিন্তু আমাদের এতটাই কাবু করে ফেলে যে মানসিকভাবে আমরা অনেকটাই দুর্বল হয়ে পড়ি। নিজেকে শক্তির যোগান নিজেকেই কিন্তু আমাদের দিতে হবে, আর এই শক্তির অন্যতম উপায় হচ্ছে যুক্তি। কথায় আছে না, যুক্তিতেই কিন্তু মুক্তি। সম্পূর্ণ যুক্তি না মিললেও কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজে থেকে আমরা কিন্তু নেতিবাচক চিন্তার কারাগার থেকে নিজেদেরকে বুঝতে চেষ্টা করব, আর সেখানে আমাদের নেতিবাচক চিন্তা কিন্তু আমাদেরকে মুক্ত হতে সাহায্য করবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বৃষ্টি পড়ে টাপর টুপুর, দিনের আলো নিবে এলো সচ্ছি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোফে লোফে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের জীবনে বারংবার নেতিবাচক চিন্তা আসতেই পারে, কিন্তু যখনই নেতিবাচক চিন্তা আসছে বা যখনই এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে আমরা নিজেদেরকে খারাপ হিসেবে দেখছি, তখন কিন্তু নিজেকে বা অন্যকে নিয়ে কোনো নেতিবাচক কথা মাথায় আসলেই সেটি পক্ষপাতের দৃষ্টিতে না দেখে একজন তৃতীয় পক্ষপাতহীন ব্যক্তির নজরে কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের কিন্তু ভাবতে হবে কেমন কেন এই জিনিসটা হলো, কিভাবে হলো, এর থেকে নিস্তার পাওয়া যেতে পারে কি না, এবং কোন ধরনের আচরণে এই বিষয়টি পুরোপুরি বিগড়ে যেতে পারে সেটা খতিয়ে দেখা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টাই পূজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলার হবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের চিন্তা ভাবনা আবেগ ও আচরণ সবই কিন্তু নিজেদের মধ্যে সংযুক্ত, তাই আমরা কেমন বোধ করি, কোন ধরনের আচরণ করি তার উপরেও কিন্তু আমাদের চিন্তা প্রভাব রাখে। তাই সময় সময় বাজে ভাবনা আমাদের মনে আসলেও আমাদের চেষ্টা করতে হবে যে প্রতিদিনের জীবনযাত্রায় যেন তার প্রভাব খুব বেশি না পড়ে। চর্চার মাধ্যমে যে কোনো অভ্যাস গড়ে তোলাও যায়, আবার বদ অভ্যাসকে বাদও দেওয়া যায়। প্রতিদিন ধোঁয়াশার মধ্যে মস্তিষ্ক জমা বাড়তে থাকে, আর এই জমাটের মধ্যে অনেক সময় নেতিবাচক চিন্তাগুলো একটা নিয়মিতভাবে চলে আসতে থাকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই নেতিবাচক চিন্তাগুলোকে কাটানোর চেষ্টা করতে পারি, যাতে আমরা আমাদের জীবনে সুস্থ এবং সুন্দরভাবে মানসিকভাবে থাকতে পারি।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমাদের প্রত্যেকের জীবনে প্রথম রোল মডেল কে হয় বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাবা। বটগাছের মতো পরিবারকে আগলে রাখেন একজন বাবা, যার ছাওয়ায় নিরাপদ অনুভব করেন সন্তানেরা। আর শুধু আগলে রাখা নয়, এই ইঁদুর দৌড়ের যুগে কিভাবে লড়াই করে এগিয়ে যেতে হয় সেই শিক্ষাও তিনি দেন। তাই তো এই জীবনযুদ্ধের অন্যতম অনুপ্রেরণা বাবা। ভারত সম্রাট অশোকের ইচ্ছা ছিল সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রচারিত হবে। তা বাবার সেই ইচ্ছেটাকে পূর্ণ করার জন্য মহেন্দ্র আর সঙ্গমিত্রা ছুটে গেল সুদূর শ্রীলঙ্কায়। এবং শেষ বয়সে ভারত সম্রাট অশোক নিশ্চয়ই মনে মনে খুব খুশি হয়েছিলেন তার স্বপ্ন সফল হতে দেখে। শুরু করছি আমার আজকের এই এপিসোডটা। ভীষণ এক রোদ জ্বলা দুপুর, আর তার মধ্যেই আকাশে হুঠাট বিরসিক মেঘের আনাগোনা। সেই জন্যই হয়তো মুখ ভার আকাশের। মেঘের ছায়ায় দুপাশের সবুজে ছাওয়া পাহাড় বারবার তার রং পরিবর্তন করছে, কখনো কালচে, আবার কখনো বা উজ্জ্বল সবুজ হয়ে জ্বলে উঠছে রোদের আলোয়। উত্তর দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণীর মাঝখানে একটা উপত্যকা। এখানে রাস্তা আর পাহাড়ের মাঝখানে দূরত্ব খুবই কম। রাস্তার দুপাশে ছোট ছোট শহর, সেগুলো পাহাড়ের গায়ে উপরের দিকে উঠে গেছে। আমরা এসে গেছি শ্রীলঙ্কার ক্যান্টিতে। এখানে ভর দুপুরে যান চলাচল খুব কম, গোটা শহরে কোথাও যানজট নেই। পিচ ঢালা মসৃণ পথে উত্তর থেকে দক্ষিণে ছুটেছে আমাদের ট্যুরিস্ট বাস। বাসের ভেতরে এসি চলছে, তাই বাইরের গরমটা বুঝতে পারছি না। জানলার কাছের ওপাশে রয়েছে রূপসী শ্রীলঙ্কা। আমি কান খাড়া করে শুনছি ট্যুর গাইড তিলক রত্নের কথা। সেই সকালে ডাম্বুলা শহরের হোটেল থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা। তারপর সিগিরিয়া রকটা দেখিয়ে আমাদের নিয়ে এই বাস ছুটছে তো ছুটছেই। শ্রীলঙ্কার মধ্যপ্রদেশের উত্তর প্রান্ত থেকে ছুটতে ছুটতে দুপুর নাগাদ মাতালে জেলাও পেছনে পড়ে গেল এক সময়। কুডুগালা পার হওয়ার পর আমাদের সঙ্গী হল মহাবেলি রিভারের থেকে বেরিয়ে আসা পিনগাঁওয়ে খাল। পরন্ত বিকালে আমাদের বাস সেই জায়গায় পৌঁছালো যেখানে পিনগাঁওয়ে খাল মিশেছে মহাবেলি গঙ্গার সঙ্গে। 335 কিলোমিটার দীর্ঘ মহাবেলি শ্রীলঙ্কার প্রধান নদী। এর জন্ম দক্ষিণে, এই মধ্যপ্রদেশেরই উচ্চভূমিতে নুয়ারা এলিয়ার হটন ন্যাশনাল পার্কে। আর এই নদী দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে ত্রিনকোমালে বেঁধে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর সেখানেই পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক বন্দর তৈরি করেছে এই নদীটা। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা এসেছি শ্রীলঙ্কার এক দুর্দান্ত শহরে, নাম তার ক্যান্ডি। আর এই শহরটাকে ভালো করে ঘুরে দেখতে আর আপনাদের সাথে এই শহরের পরিচয় করিয়ে দেবার জন্যই আজ আমার এই সফর। শুনবো সেই সফরের কথা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আমাদের গাইড তিলক রত্নের কথায় জানতে পারলাম যে এই নদীর অববাহিকার আয়তন 10,448 বর্গ কিলোমিটার, যা গোটা শ্রীলঙ্কার মোট আয়তনের 1/5। শ্রীলঙ্কার পাওয়ার সোর্স মূলত জলবিদ্যুৎ, যার 40% যোগান দেয় মহাবেলিতে গড়ে তোলা গোটা ছয়েক প্রকল্প। যাত্রাপথে বারবার দিক পরিবর্তন করছে মহাবেলি গঙ্গা। এই যেমন এখানে দেখছি অনেকটা ভি আকৃতির মতন মোড় নিয়েছে, মানে দক্ষিণ পশ্চিম থেকে এসে পূর্ব দিকে একটু ঘুরে ফের দক্ষিণ পূর্ব দিকে এগিয়েছে, আর তাতেই তৈরি হয়েছে একটা ভি আকৃতির উপদ্বীপ। এই উপদ্বীপটাই হলো ক্যান্ডি শহর। শহরের দক্ষিণ দিকটাকে ভিত্তিভূমি ধরলে উত্তর প্রান্তটা কিন্তু নিশ্চয়ই তার চূড়া। পাহাড়ি এই শহরটাকে তাই আকৃতিতেও একটা পাহাড়ের মতোই মনে হয়, ওটা কিন্তু নিশ্চয়ই তার চূড়া। পাহাড়ি এই শহরটাকে তাই আকৃতিতেও একটা পাহাড়ের মতোই

30 বর্গ কিলোমিটার আয়তনের শহরে জনসংখ্যা বড় জোর লাখ দেড়েক। এখানকার অধিবাসীদের অধিকাংশই সিংহলি, তবে তামিল ও কিছু মুর গোষ্ঠীর বসবাসও আছে এখানে। এই ক্যান্ডি নামটা চালু আছে ঔপনিবেশিক সময় থেকে, তার আগে এখানে ছিল নানা নাম, আর তার সাথে জুড়ে থাকত নানান কিংবদন্তি সব গল্প। কলম্বো থেকে এই স্থানের দূরত্ব 116 কিলোমিটার। উপকূলীয় অঞ্চলের তুলনায় ক্যান্ডি শহর কিন্তু তুলনামূলক আর্দ্র ও শীতল। আবহাওয়া অনেকটা আমাদের ওই চেন্নাইয়ের মতন। বছরের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাধারণত শুষ্ক আবহাওয়া এখানে থাকে। বেশ পরিচ্ছন্ন ছিমছাম শহর, তবে আধুনিক হাইরাইজ বা বহুতল খুব একটা দেখলাম না। রাস্তার দুপাশের অধিকাংশ বাড়ি ঐতিহ্যের আবহ বয়ে চলেছে। শেষ বিকালে আমাদের ট্যুরিস্ট বাস থামল দ্য সেক্রেট টেম্পল অফ টুথের সামনে। চৌহদ্দির ভেতরে নানা প্রজাতির গাছ, ফুলের ঝোপ, ভাস্কর্য, পিলারের উপরে দণ্ডমান একটা ভাস্কর্যের উঁচু করা হাতে একটা পাখি বসা, চারিদিক চুপচাপ নিস্তব্ধ। শেষ বিকালের আলোয় ওই পাখিটাকে ভাস্কর্য বলেই ভুল হয়েছিল আমার। সেই ভুল ভাঙাতেই যেন উড়াল দিল পাখিটা। ওই তো সামনেই দেখা যাচ্ছে সেই পবিত্র দাঁতের মন্দির, তার উপরে অনেক পাখি আয়েশি উড়াউড়ি। এতক্ষণ দলছুট হয়ে থাকা এই পাখিটাও গিয়ে যোগ দিল তাদের দলে। একটু পরে তাকে আর আলাদা করে চেনা গেল না। ওপরে পাখির ঝাঁক, নিচে অনিন্দ সুন্দর একটা মন্দির, সোনালি ছাদ, খাঁচকাটা সাদাটে দেওয়াল, ঐতিহ্যের ছোঁয়া প্রতিটা পরতে। চুনা পাথর, মার্বেল, কাঠ, হাতির দাঁতের তৈরি অনন্য এক আর্কিটেকচার। সামনের ও পাশের চত্বর জুড়ে অগণিত মানুষের যাওয়া আসা, কিন্তু কোথাও জটলা নেই, সেই হট্টগোল নেই। সামনের চত্বর থেকে একটু ঘুরে ডানে এগোলে মূল মন্দিরে প্রবেশের ফটক। পবিত্র মনে লাইনে দিয়ে মন্দিরে ঢুকছে ভক্তরা। একটা অন্যরকম ধূপের গন্ধ এবং অনুভূতি গোটা এলাকাটা জুড়ে ছড়িয়ে আছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণের মধ্যে। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে। দ্য সেক্রেট টেম্পল অফ টুথের ভেতরে রয়েছে অনেকগুলো মন্দির আর ঘর, এক একটা এক এক নির্মাণ শৈলীতে গড়া, কত রং কত নকশা, প্রতিটিরই আলাদা আলাদা তাৎপর্য। পাথরের স্তম্ভে সুন্দর সব নকশা, গর্ভগৃহের সামনে সারি করে রাখা অতিকায় সব হাতির দাঁতগুলো যেন শ্রদ্ধায় নত, ছাদে ঝুলন্ত ঝাড়বাতি, নকশি ঝালর, কোথাও কাঠের কোথাও বা পাথরের সিঁড়ি, কোথাও বা আবার সিঁড়িতে দারুণ সব ভাস্কর্য করা। দোতলার গর্ভগৃহের সামনে দেখলাম প্রার্থনায় রত অগণিত ভক্ত, লাল নীল পদ্মকলি সহ নৈবেদ্য হাতে নিয়ে মানুষের আসা যাওয়ার মিছিলটা চলছে তো চলছেই। মন্দিরের ওপাশে চত্বরে সারি সারি প্রদীপ রাখা, ক্যামেরার চোখে আলোর ওই ছবি তুলব বলে ক্যামেরা নিয়ে সেদিকে ছুটতে লাগলাম। এই মন্দির শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য। বুদ্ধের একটি দাঁত এখানে রাখা আছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত সেই কক্ষটি ভক্ত ও দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়া হয় বার্ষিক প্রার্থনা উৎসবের সময় জুলাই মাসে। দাঁতটিকে তখন রাখা হয় স্তূপ আকৃতির একটা সোনার পাত্রে। ক্যান্ডি শহর জুড়ে তখন বার্ষিক শোভাযাত্রার আড়ম্বর। গোটা শ্রীলঙ্কা তো বটেই, সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা তখন তাদের এই মহাতীর্থের কাছে ছুটে আসতে চান। দ্বীপ দেশ শ্রীলঙ্কার সবচেয়ে বড় শোভাযাত্রা হয় তখন, আর এই শোভাযাত্রার জন্যেই ক্যান্ডি শহরকে বলা হয় শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী। বারবার সংস্কার হওয়ার পরও অপার সৌন্দর্য ধারণ করা এই মন্দিরকে 1988 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার মর্যাদা দিয়েছে ইউনেস্কো। এই টুথ অফ টেম্পল মন্দির মূলত ক্যান্ডিয়ান রাজ্যের রয়্যাল প্যালেস কমপ্লেক্সের অংশ, এর খুব কাছেই ছিল রাজার বসবাস। মন্দিরের সেবায় স্বয়ং নিয়োজিত থাকতেন তিনি। মন্দিরের বাদ্য বাজনার সুরে মিশে থাকত নানা ভাব ও ভাষার আবহ। সেই বাজনার বিশেষ সুর শুনেই রাজা বুঝতেন কখন মন্দিরে আসতে হবে তাকে। কি অদ্ভুত সুন্দর না? হ্যাঁ, শোনাবো এরকম আরো অনেক কথা, আর ঘুরে দেখাবো শহরটাকে। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা এখন আছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের পৃথিবী বিখ্যাত টুথ অফ টেম্পল মন্দিরের ভিতর। বর্তমান মন্দিরের খানিক উত্তরে রাজার মূল প্রাসাদের অস্তিত্ব এখানে এখনও বর্তমান। তার কিছু অংশে বানানো হয়েছে মিউজিয়াম বা জাদুঘর, আর উত্তরে উদ্যাবাত্তা কেলে স্যাংচুয়ারি। শহরের ভেতর এমন অভয়ারণ্য খুব একটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মন্দিরের পূর্ব দিকে রয়েছে অপরূপ সুন্দর ক্যান্ডি লেক, জল ছুঁয়ে অনবরত উড়ছে পাখির ঝাঁক। ভর সন্ধ্যেতেও দেখছি ওদের ঘরে ফেরার নাম নেই। আর লেকের পাড় জুড়ে সমবেত দর্শনার্থীরা বিমুগ্ধ বিস্ময়ে দেখছে পাখিদের সেই সব ওড়াউড়ি। এখানে অনেকেই দেখলাম স্থানীয় বাজার থেকে এখানকার নাম করা লাল কলা কিনেছেন। সাধারণ কলা যদি 10 টাকা হয়, এই কলা বিক্রি হয় প্রতি পিস 40 টাকায়। যৌবন ধরে রাখতে নাকি ভালো কাজ করে এই কলা। শ্রীলঙ্কায় আসার পর থেকে এই নিয়ে হাসি মশকরা চলছে আমাদের মধ্যে। এমন শক্তিবর্ধক থাকতে গোটা শ্রীলঙ্কার জনসংখ্যা এক আমাদের কলকাতা শহরের জনসংখ্যাকে ছাড়াতে পারছে না কেন, এই নিয়ে ঠাট্টা তামাশা হলো অনেক। আর এক প্রস্থ হাসির রোল ছড়িয়ে পড়ল আমাদের সবার ভেতর। এরপর লেকের পার ঘুরে ছুটল আমাদের ট্যুরিস্ট বাস। ডিনার হলো পাহাড়ের ওপরেই ছোট্ট একটা টিলার মাথায়, হাইডাউট লাউঞ্জ নামের এক সুন্দর রেস্তোরাঁয়। লাইভ মিউজিক, তার আবহে খোলা জায়গায় নানা পদের খাবারের বুফের আয়োজন। এক কোণায় শ্রীলঙ্কার স্পেশাল খাবার কত্তু রুটি তৈরি হচ্ছে, তপ্ত তাওয়ার উপর রুটি, ডিমভাজি আর নানা পদের সবজি দিচ্ছেন শেফ। দুই হাতে দুই ছুরি দিয়ে অসম্ভব দক্ষতায় অনায়াসে সেগুলো কেটে চলেছেন তিনি। সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে আমার কিন্তু বেশ খিদে বাড়তে থাকল। আমার এই ক্যান্ডি সফরে আপনি আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: চারিদিক বেশ অন্ধকার হয়ে এসেছে। ডিনার শেষে ফের পথে চলতে শুরু করল আমাদের ট্যুরিস্ট বাস। এবার দক্ষিণ পূর্ব দিক দিয়ে মহাবেলি গঙ্গা পার হয়ে আমাদের বাস গিয়ে থামল আরও একটা বদ্বীপ, আর সেটা একটা পাহাড়ের কোলে। জুলাই থেকে বর্ষা শুরু হয় ক্যান্ডিতে, এখন মার্চের শেষ প্রায়। সন্ধ্যার পর থেকে ক্যান্ডির আকাশ তবুও যেন মেঘলা। হোটেলে পৌঁছানোর খানিক পরেই ঝিরঝির বৃষ্টি শুরু হল। বাতাসের বেয়ারাপনা নেই, ভীষণ বাধ্য সে আজ, তাই হোটেলের চারতলার বারান্দায় বসে সুন্দর বৃষ্টি উপভোগ করলাম কিছুক্ষণ। পাহাড়ের কোলে কয়েকটা পাশাপাশি বাড়ি নিয়ে আমাদের এই পাঁচতারা হোটেল। প্রতিটা বাড়ির ছাদগুলো ওয়াকওয়ে পরস্পরের সঙ্গে সংযুক্ত। পুরো কম্পাউন্ডটাই খুব সুন্দর এবং প্রকৃতি বান্ধব। পাহাড় না কেটে ঢালের উচ্চতার সঙ্গে সমন্বয় করে বাড়িগুলো বানানো, তাই ওপরের ঢালে একটা অংশের দোতলা হলে তার নিচের ঢালে আর একটা অংশের চারতলা ভবন। কি অভূতপূর্ব সমন্বয়! সামনে রিসেপশন ভবনের ওপাশে আরও উঁচু পাহাড়ি ঢালে সারি সারি আলো, ঢাল জুড়ে শহরের বিভিন্ন বাড়ি, আর সেই আলোকমালার পেছনে রাতের আধার মেখে কালচে হয়ে আছে পাহাড়টা। মাঝরাত অবধি একটা জম্পেশ আড্ডার পর এক গভীর ঘুম দিলাম আমরা। কাক ডাকা ভোরে বিছানা ছাড়তেই সঙ্গী স্নিগ্ধ প্রকৃতি। আগে থেকেই ঠিক ছিল, তাই গাইডকে নিয়ে আমি আবার চললাম সেই টুটপ টেম্পল মন্দিরে ভোরবেলার আরতি দেখতে। রাস্তায় দেখলাম রাতের বৃষ্টি ধোয়া গাছের পাতাগুলো সকালের আলোয় যেন হাসছে। ভেজা বুনো পথে মর্নিং ওয়াকে বেরিয়েছেন অনেকেই। নিচে সুইমিং পুলে ইউরোপীয়দের ভিড়। ইউক্রেনের সাথে যুদ্ধ চললেও রাশিয়ান ট্যুরিস্টদের ঢল কিন্তু এই জায়গায় ভরপুর। আর আমি যেখানেই গিয়েছি সেখানে দেখেছি বাঙালিদের মতন রাশিয়ানরাও ভীষণ ঘুরতে ভালোবাসেন। আর একটা জিনিস, সেটা হলো বেড়াতে এসে ওরা কিন্তু আয়েশ করতে জানে। মন্দিরে ভোর বেলায় এই অপার্থিব সুন্দর আরতি দেখতে দেখতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সে কথা শোনাবো পরে, আবার কখনো সুযোগ পেলে। এখন হোটেলে ফিরে ব্রেকফাস্ট করতে হবে সবার আগে। ব্রেকফাস্টের পরে আমাদের ফের যাত্রা শুরু হলো। একটু পর ফের মহাবেলি পার হয়ে ক্যান্ডি শহরে পৌঁছলাম আমরা। পূর্ব দিকে গেলে এই রাস্তাতেই পাল্লা কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু এবারে জার্নি তার বিপরীতে, মানে পূর্ব থেকে পশ্চিমে। আড়াআড়িভাবে শহরটা পার হয়ে পশ্চিম প্রান্তে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। ক্যান্ডিকে বের দেওয়ার আগে দক্ষিণ থেকে এসে এখানে একটা ইউ আকৃতির শেপ নিয়েছে মহাবেলি। তারপর এই নদী উত্তরে ছুটেছে ক্যান্ডি শহরকে ডান দিকে রেখে। শ্রীলঙ্কা সফরটা আমার পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। অসাধারণ এই প্যাকেজটা বুক করতে হলে দেরি না করে এক্ষুনি একটা কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন আরও অন্যান্য দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। হঠাৎ লাফিয়ে ওঠে ফুটুপটে ফসকা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে, পাড়ার মোড় ছেড়ে তেপান্তরের মাঠ পালাচ্ছে হুগলি সেতু ধরে। বোন পালাচ্ছে, গাঁ পালাচ্ছে, দেশ পালাচ্ছে দেশে, নিরুদ্দেশ সেও পালাচ্ছে আর এক নিরুদ্দেশে।

সুখ পালাচ্ছে, দুঃখ পালাচ্ছে, কে কার কাছে এসে ছায়া পালাচ্ছে, ছবি পালাচ্ছে ছায়া ছবির দেশে। মেঘ পালাচ্ছে, রোদ পালাচ্ছে, এখন বেগনি বেলা, কু ঝিকঝিক পালাচ্ছে ছেলেবেলায়।

আমরা এখন এসেছি ক্যান্ডির পেরাডোনিয়া গার্ডেনে। পশ্চিম, উত্তর ও পূর্ব দিক দিয়ে মহাবেলি নদী ঘিরে রেখেছে এই পেরাডোনিয়া গার্ডেনকে। দক্ষিণ দিকের প্রবেশ পথ দিয়েই মূল বাগানে ঢুকতে হয়। এই পেরাডোনিয়া তাবৎ এশিয়ার মধ্যে অন্যতম সেরা বটানিক্যাল গার্ডেন হিসেবে বিবেচিত। দুর্দান্ত সুন্দর এই বাগানের গোড়াপত্তন কিন্তু প্রায় 650 বছর আগে, 1371 খ্রিস্টাব্দে। গার্ডেনের আর্কাইভে এর ইতিহাস লেখা আছে। তাতে দেখা যাচ্ছে 1371 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় বিক্রমাবাহু, আর তিনি তার রাজসভা স্থাপন করেন মহাবেলি নদীর তীরে। মূলত তার ইচ্ছাতেই রাজসভার কাছে শুরু হয় এক অপূর্ব বাগানের শুভযাত্রা। তবে কোনো এক রানীর জন্য এই বাগানের জন্ম বলে অনেক ঐতিহাসিক মনে করেন। 1747 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে সিংহাসনে আসীন হন রাজা কীর্তিশ্রী রাজসিংহে, আর সেই সময় এটি রাজবাগানের মর্যাদা পায়। 1789 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা রজদি রাজা সিংহে এখানে বসবাস করেন, আর তার আগে রাজা বিমলা ধর্মসূরিয়া এখানে যে বিহার ও স্তূপ নির্মাণ করেছিলেন সেগুলো সংস্কার করেন রাজা রজধী। ইতিহাসের বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ আর আগ্রাসনের শিকার হয় এই পেরাডোনিয়া গার্ডেন। মহাবেলি নদীর উত্তর তীরে গণরূপাতে রাজা দ্বিতীয় রাজসিংহের সঙ্গে পর্তুগিজদের এক ঐতিহাসিক যুদ্ধ হয়। তারপরে ইংরেজরা ক্যান্ডি দখল করলে অনেক কিছুর সঙ্গে ধ্বংস করা হয় পেরাডোনিয়ার বিহার ও স্তূপকে। নানা সময়ে এই বাগানের স্থানান্তর ঘটেছে কয়েক দফা। অনেক অস্থির সময় পাড়িয়ে দিয়ে পেরাডোনিয়া আবার ফিরেছে তার ভিত্তিভূমিতে। 1821 খ্রিস্টাব্দে আলেকজান্ডার মুন এই গার্ডেন পুনর্গঠন করেন। সেই বাগান এখন আরও অনেক বেশি বিস্তৃত। এখানে এখন অনেক প্রজাতির গাছ আর ফুলের সমাবেশ। বর্তমান পেরাডোনিয়া বোটানিক্যাল গার্ডেনের আয়তন 147 হেক্টর, আছে 4000 প্রজাতির গাছ। পাম প্রজাতি গাছই আছে 200 বেশি। আছে দর্শনীয় অর্কিড কালেকশন। ফুলের আধিক্য ছাড়াও আছে ওষুধি ও মশলা প্রজাতির গাছের নান্দনিক প্রদর্শনী। পাম গাছের ছায়া ঘেরা পথে হাঁটতে হাঁটতে মন জুড়িয়ে গেল আমাদের সবাই। দেখব আমরা এরকমই আরও অনেক অনেক কিছু। তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। পেরাডিনিয়া গার্ডেনের মূল গেট দিয়ে ঢুকে একটু এগোতেই বিপুল বিস্ময়ে থামতে হয় ডাবল কোকোনাট গাছটার নিচে। একগুচ্ছ গাছে ঝুলে আছে সিসিলির অতিকায় ডাব। ডাবল কোকোনাট বলতে যদি কেউ শ্রীলঙ্কার জনপ্রিয় কিং কোকোনাটের দুই গুণ বুঝে থাকেন তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। এই ফল সাধারণ ডাবের চেয়ে কয়েক গুণ বড়। এই একটা নারকেল পরিপক্ক হতে সময় লাগে অলমোস্ট 5 ইয়ার্স। দামও তাই আকাশ ছোঁয়া। পৃথিবীর সমস্ত গাছের মধ্যে বৃহত্তম বীজ উৎপাদনের ক্ষমতা এই প্রজাতির নারকেল গাছেরই শুধু আছে। ডাবল কোকোনাটের সঙ্গ ছেড়ে বায়ের পথ ধরে আরও এগোতেই একটা লেক। ভালো করে দেখলে বোঝা যাবে লেকটা পুরোটাই শ্রীলঙ্কার মানচিত্রের আদলে গড়া। মনে হবে যেন গোটা শ্রীলঙ্কার দ্বীপটাকেই শুইয়ে রাখা হয়েছে এখানে। কেবল সাগর ঘেরা দ্বীপের বদলে স্থলবেষ্টিত জলের দ্বীপ। লেকের প্রান্ত জুড়ে অনেক ওয়াটার লিলি। আর এখানেই দেখলাম এখানকার অন্যতম আকর্ষণ নীল নদ অববাহিকা থেকে নিয়ে আসা প্যাপিরাস। কাগজের মণ্ড তৈরির জন্য যার খ্যাতি জন্ম থেকেই শুনে আসছি। আর একটা অন্যতম দর্শনীয় উদ্ভিদ হল পানিকলা। লেক জুড়ে ছড়িয়ে আছে নানা প্রজাতির ওয়াটার লিলি। লেকের অদূরে নানা প্রজাতির বাঁশঝাড়। বার্মা থেকে আনা পৃথিবীর দীর্ঘতম বাঁশও রয়েছে এখানে। সেগুলো প্রায় 40 মিটার উঁচু, 20-25 সেন্টিমিটার তার বের। এইখানে কচি বাঁশগুলো দিনে প্রায় 30 সেন্টিমিটার করে বাড়ে, যেন দ্রুত বড় হতে হতে আকাশ ছুঁতে চায়। এছাড়াও আছে হলুদ বাঁশ, পালক পাতা বাঁশ, কাঁটা বাঁশ, মোট 7 প্রজাতির বাঁশ আছে এখানে। আকাশ ছোঁয়া ডগাগুলো বাতাসে দুলে যেন অভিবাদন জানাচ্ছে দর্শনার্থীদের। সামনে অতি সুন্দর একটা পাম বন পেরিয়ে ডানে রয়েছে একটা উন্মুক্ত চত্বর। 2 একর জুড়ে সবুজ ঘাসের গালিচা। এর নাম গ্রেট লন। মাঝখানে জীবন্ত ছাতার মতো ছায়া ছড়িয়ে রয়েছে জাভার ডুমুর গাছ। গ্রেট লন ছাড়াতেই দেখলাম একটা বিশাল বড় গাছ। অসংখ্য শাখা প্রশাখায় অদ্ভুত সুন্দর নকশা গড়ে রেখেছে সে। একটা ডাল নেমে এসে বসার আসন বানিয়ে রেখেছে যেন। সেখানে বসে দাঁড়িয়ে নিজেকে ফ্রেমবন্দি করার জন্য ভিড় জমেছে অনেক মানুষের। কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে আছেন ছবি তোলার সুযোগের অপেক্ষায়। হ্যাঁ, বলবো আর দেখবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো এই অপূর্ব ক্যান্ডি শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আমরা এখন ঘুরছি পেরাডেনিয়া গার্ডেনে। সামনে দেখি আরও একটা পাম এভিনিউ। শ্রীলঙ্কার পাম গাছগুলো বেশ সরু এবং লম্বা হয়, প্রায় 21 মিটার উঁচু হয় এই এক একটা পাম গাছ। এই বাগানে এই রকম পাম এভিনিউ আছে 3-3 খানা। অনেক

ফুল গাছের মধ্যে রয়েছে 20 হেক্টর জুড়ে 8,000 অ্যারবোরিটাম। ফুল বাগানের পাশেই রয়েছে অনেক প্রজাতির ফার্নের গাছ, আর আছে নানান রকমের ক্যাকটাসের গাছ। মশলা বাগানে রয়েছে মরিচ এবং দারুচিনির অনেক গাছের প্রদর্শনী। রানী দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অফ এডিনবার্গ শ্রীলঙ্কা সফরে আসেন 1981 সালে। সেই বছর 24 অক্টোবর তারা একটা অশোক গাছ রোপণ করেছিলেন এখানে। একই বছরের 5th of March জাপানের ক্রাউন প্রিন্স আকিহিতো ও ক্রাউন প্রিন্সেস মিকিহিতো রোপণ করেছিলেন ইয়েলো ট্রাম্পেট নামে দুটো ট্রি, দুটো গাছই পাশাপাশি। বয়সে কয়েক মাস বড় ট্রাম্পেট ট্রিটা শাখা বাড়িয়ে যেন আগলে রেখেছে ওই অশোক গাছটাকে, শ্রীলঙ্কায় যার পরিচিতি দুঃখহীন বৃক্ষ নামে। গাছের ঘন পাতার ফাঁকে লালচে ফুলের উকি। অদূরেই অর্কিড হাউসে রয়েছে পৃথিবীর বৃহত্তম অর্কিড। বেরোনোর মুখে বিক্রয় কেন্দ্রে হস্তশিল্পের রকমারি পসরা নিয়ে বসে আছে দোকানিরা। এরই মধ্যে দিনের অর্ধেকটা কেটে গেছে। ফের যাত্রা শুরু হতে না হতেই আরও একবার থামতে হলো মহাবেলির পাড়ে। গাছপালার ফাঁকে কুলকুলিয়ে বইছে মহাবেলি। এখন আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, এই এক কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো ক্যান্ডির আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা বাসে করে ক্যান্ডি এসেছি, কিন্তু চাইলে কলম্বো থেকে ট্রেনে করে আসা যায় ক্যান্ডিতে। খুব বেশি সময় লাগে না, এই ধরুন ঘন্টা তিনেক লাগবে ট্রেন পথে। আর এই পথে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আর ওই ট্রেনে একটা ভিস্তাদোম কোচ রয়েছে, যেটায় বসে এই অপরূপ যাত্রাপথের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। একসময় এই ক্যান্ডি ছিল শ্রীলঙ্কার রাজধানী। থাকার ভালো হোটেলগুলো সবই আছে এই সান্নানকারা মাউতওয়ায়, বাংলায় এর মানে সোনার লঙ্কা। তাহলে এখানেই কি ছিল সেই রাবণের সোনার লঙ্কা? ঐতিহাসিকদের মতে রাবণের প্রাসাদটা অনুরাধাপুরের কাছে সিগিরিয়াতে অবস্থিত ছিল। আবার রামায়ণে স্পষ্টভাবে লেখা আছে যে রাবণের লঙ্কা ভারতের মূল ভূখণ্ড থেকে 100 যোজন মানে প্রায় 1213 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। কিছু পণ্ডিত এই গ্রন্থের বিষয়বস্তুকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে লঙ্কা, যেখানে ভারতের প্রায় মেরিডিয়ান বিষুব রেখা অতিক্রম করে, সেখানেই অবস্থিত ছিল। তার মানে সেই দ্বীপটা বর্তমান শ্রীলঙ্কা দেশ থেকে 170 কিলোমিটার বা 100 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বাল্মীকির রামায়ণের সমস্ত বিদ্যমান সংস্করণগুলোতে লেখা আছে যে পশ্চিম ভারত মহাসাগরে রাবণের লঙ্কা অবস্থিত ছিল, যে অঞ্চলটা ভারত মহাসাগরের জলে ডুবে গেছে বহু বছর আগে। জলের নিচে ডুবে যাওয়া পর্বতমালা এবং মালভূমির মধ্যেই হয়তো আজও রয়ে গেছে সেই সোনায় তৈরি শহর অশোকবন আর সেই ছোটবেলার রামায়ণের স্মৃতি। যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 250 বছর আগে ভারতবর্ষের সম্রাট অশোক তার ছেলে মহেন্দ্র বা মহিন্দাকে পাঠিয়েছিলেন এই শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। আর সেই থেকেই শ্রীলঙ্কার প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। এরপর মহেন্দ্র তার বোন সঙ্গমিত্রাকে ডেকে পাঠালেন, যিনি বোধিবৃক্ষের একটা ডাল নিয়ে এসেছিলেন সেই বিহারের বোধগয়া থেকে, যে গাছের নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। শ্রীলঙ্কার অনুরাধাপুর শহরে আনুষ্ঠানিকভাবে সেই চারা রোপণ করা হয় এবং আশেপাশে কিছু স্তূপ ও বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য কিছু আশ্রম প্রতিষ্ঠা করা হয়। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায়

শ্রীলঙ্কায় এসে আমি রোজ নতুন করে দেশটাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। এদেশে রাম আর বুদ্ধ যেন এক হয়ে মিশে গিয়েছে। মহাকাব্যের সেই বিখ্যাত দেশে এসে আমি মুগ্ধ হয়ে গেছি এর প্রাকৃতিক সৌন্দর্যে আর এর ঐতিহাসিক টানে। পর্তুগিজরা ক্যান্ডিকে ক্যান্ডিয়া হিসেবে উল্লেখ করলেও ক্যান্ডি নামটির মূল শব্দ হল কান্দা উদারাতা বা পাহাড়ের ভূমি থেকে এসেছে। ক্যান্ডি থেকে শাসন করার সময় সিংহল শাসকরা ধ্বংসাবশেষ রক্ষা করলেও শহরটি অল্প কিছু সময়ের জন্য দক্ষিণ ভারতের মাদুরাই থেকে আসা নায়াক্কারদের নিয়ন্ত্রণে ছিল। এটা বিশ্বাস করা হয় যে ক্যান্ডি টুথ রিলিক মন্দিরটা প্রায় চারবার পুনর্নির্মিত হয়েছিল এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় এটা বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরে আবার এই মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয়। এই ক্যান্ডিতে আসার পর আমার সবথেকে ভালো লেগেছে এই মন্দিরটা। ভোরের আচার অনুষ্ঠানের সময় ভোরবেলা ক্যান্ডি টুথ রিলিক টেম্পলে থাকাটা ছিল এক দুর্দান্ত রহস্যময় অনুভূতি। বেশ বুঝতে পারছিলাম মন্দির চত্বর জুড়ে এক ঐশ্বরিক শক্তির প্রভাব। মন্দিরের এক কোণা থেকে বেজে উঠল বৌদ্ধ সঙ্গীত। আকাশ থেকে অন্ধকার আস্তে আস্তে সরে গিয়ে এক নাটকীয় কমলা রঙে ভরে যাচ্ছিল গোটা ক্যান্ডি শহরটা। এই অপরূপ পরিবেশে বসে আমি যেন উপলব্ধি করতে পারলাম কেন এই গেরুয়া রঙকে ত্যাগের রং বলা হয়। কি যাবেন নাকি ক্যান্ডি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য সব আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না কোথাও, আপনার জন্য আছে আমার পছন্দের একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিল আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

আমাদের জীবনের আয়নাটা ঠিক কী, বা কোন জিনিসের প্রতিফলন স্বয়ং আমাদের জীবনেই দেখা যায়, এই কথাটা বললে কিন্তু অনেকেই অনেক কিছু জিনিসের নাম করবেন, কিন্তু তার মধ্যে আমার মনে হয় সব থেকে এগিয়ে রয়েছে সাহিত্য। আগে হ্যাঁ হ্যাঁ সাহিত্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি হতে চলেছে সাহিত্য নিয়ে, মানে সাহিত্য যখন কথা বলে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাহিত্য আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সাহিত্যের এরকম অনেক জিনিস, অনেক ঘটনা আছে যেগুলো কিনা একদম চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

পৃথিবীর সব থেকে দীর্ঘ উপন্যাস কত বছর ধরে লেখা হয়েছিল জানেন কি? শুনলে চমকে যাবেন মশাই। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সাহিত্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর সব থেকে বড় উপন্যাস, সেই উপন্যাসের নাম হচ্ছে ইন সার্চ অফ লস্ট টাইম। আর এই উপন্যাস 7টি খণ্ডে প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাস টোটাল লিখতে টাইম লেগেছিল 14 বছর। ভাবুন, 1913 সাল থেকে 1927 সাল পর্যন্ত এই উপন্যাসের 7টি পার্ট প্রকাশিত হয় এবং যথেষ্ট জনপ্রিয় হয়। তাহলে ভাবুন যে ঠিক কতটা ডেডিকেশন থাকলে লেখক মার্সেল প্রাউস্ট এরকম 14 বছর ধরে একটি উপন্যাস লিখতে পারেন। তো রেডিও বাংলানে ডট কমে সাহিত্য নিয়েই আমাদের আড্ডাটা আজকে জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

গল্প, উপন্যাস, সাহিত্য নির্ভর ফিল্ম তো আমরা বহু দেখেছি, কিন্তু কোন গল্পের ওপর কোন বইয়ের ওপর সব থেকে ফিল্ম নির্মিত হয়েছে সেটা জানেন কি? সেটি হলো বাইবেল, আগে হ্যাঁ দ্য গ্রেট বাইবেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এই বাইবেলের ওপর এখনো পর্যন্ত সারা বিশ্বে 200টির ওপর ফিল্ম নির্মিত হয়েছে। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সাহিত্য নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো বাংলায়, আমাদের বাংলায় যে বিভিন্ন সাহিত্য নির্ভর সিনেমা হয়েছে এটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তার মধ্যে সব থেকে বিগ বাজেটের কোন ফিল্ম তৈরি হয়েছে জানেন সাহিত্য নির্ভর? সেটি হচ্ছে চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অমর সৃষ্টি। আর আজকে সেই অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রেডিও বাংলার ডট কম পরিবারের পক্ষ থেকে আমি ওনাকে জানাই অগাধ শ্রদ্ধা। তো এই আজকে আমাদের সাহিত্য নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: gagano.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

অনেকেই বলেন যে এখন হাতে লিখে সাহিত্য রচনা করার সময় নাকি নেই, মানে যারা আগে লিখতেন কাগজ পেন নিয়ে তারা এখন কেউই আর কাগজ পেন নিয়ে লেখেন না, সাহিত্য এখন রচিত হয় ডেস্কটপে কিংবা ল্যাপটপে অর্থাৎ কম্পিউটারে। ব্যাপারটা হয়তো অনেকটাই সত্যি, কিন্তু আমি যদি বলি যে এই ব্যাপারটা কিন্তু আজ থেকে নয়, শুরু হয়েছিল বহু যুগ আগে, তাহলে কি বলবেন? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সাহিত্য নিয়ে। তো যে কথা বলছিলাম যে এই যে এখনকার সময় লেখকরা ম্যাক্সিমাম টাইমেই ওই টাইপ রাইটার ইউজ করেন বা বলতে গেলে ওই ল্যাপটপ ইউজ করেন, এই ব্যাপারটা কিন্তু শুরু করেছিলেন মার্ক টোয়েন আগে। হ্যাঁ, 1883 খ্রিস্টাব্দে তিনি নিজের একটি উপন্যাস দি মিসিসিপি লাইফ পুরোটাই লিখেছিলেন টাইপ রাইটারে, আর তারপর থেকেই কিন্তু ব্যাপারটা ইভলিউট করে এই জায়গায় এসেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদান আর আড্ডার আসর জমে আছে সাহিত্য নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কিছু কিছু সময় কয়েকজন পাবলিশারের কাজকর্ম দেখে সত্যি কেমন একটা অবাক লাগে। যেমন ধরুন, ডিক উইমা যখন প্রথম উপন্যাস লেখেন আইরিশ ওয়াইন, তখন তার বয়স ছিল 28 বছর। তারপরে 25 বছর ধরে এই উপন্যাস 162 জন রিফিউজ করেছিলেন, রিজেক্ট করেছিলেন, অর্থাৎ 162 জন পাবলিশার্স। তারপরে 25 বছর পরে যখন এই উপন্যাসটি প্রকাশিত হয়, তখন এটি একটি ইতিহাস সৃষ্টি করে। আবার জেকে রাউলিংয়ের কথাই ভাবুন, তিনি যখন হ্যারি পটার বইটি লেখেন, তখন সেটি 17 জন পাবলিশার্স রিজেক্ট করেছিলেন। কেন? আমার এর কাছে কোনো উত্তর আমার কাছে নেই। মানে এরকম একটি লেখা, এরকম একটি উপন্যাস মানুষ রিজেক্ট করতে পারেন কি করে? যাই হোক, তারপর যখন বই দুটি রিলিজ হয়, তারপরেই তো ইতিহাস তৈরি হয়ে যায়। তো কেন যে মানুষজন রিজেক্ট করেন, তারা কি বুঝতে পারেন না যে কোথায় স্কোপ আছে এই উপন্যাসগুলির? অনেক ক্ষেত্রেই আমাকে কনফিউজড করে দেয়, বুঝলেন তো। রেডিও বাংলানেট.কম-এ আজকে আমাদের আড্ডাটা জারি ছিল সাহিত্যকে নিয়ে। সাহিত্য এরকম অনেক কথা বলে যেগুলো কিনা জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রভাব বিস্তার করে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা সাহিত্যকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়া রাড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধরিয়া রাড্ডায় আমি হাজির হয়েছি এবং আমার সঙ্গে রয়েছে এক ঝাঁক গল্প এবং তার সাথে সাথে অনেক ভালো ভালো গান। তাহলে বেশি কথা না বলে গানের দিকে তো এগোবো অবশ্যই। কিন্তু আজকে যে বাঙালির প্রিয় জিনিস নিয়ে কথা হবে সেটা দেখে বুঝেই গেছেন, মানে ব্যানারটা দেখে বুঝেই গেছেন। তাই বেশি কথা না বলে অবশ্যই ফিচিয়ারে শুনছে radiobanglanei.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ito services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
7: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
6: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
7: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
6: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি এবং বাঙালির প্রিয় খাবার। বাঙালির প্রিয় খাবারে যেমন মিষ্টি আছে, ঠিক সেই রকমই বাঙালির প্রিয় খাবারে রয়েছে ইলিশ মাছ। এবং এই যে ইলিশ মাছ হচ্ছে বাঙালির এমন একটা পদ বলবো, না ডিশ, আমার মনে হয় যে কোনো জিনিস দিয়ে বানানো যায়, মানে যেরকমভাবেই বানিয়ে দেওয়া হোক না কেন ইলিশ মাছ মানুষ খেয়ে ফেলবে। এবং তার সাথে সাথে ইলিশ মাছের একটা কিন্তু বিশেষ সময় আছে, যেমন বর্ষার সময়। এই বর্ষার সময় ইলিশ মাছের যে টেস্ট, সেটা যে কতটা বেড়ে যায়, কতটা দ্বিগুণ হয়ে যায়, সেটা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তারাই বুঝতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: JadoBangla.com এ আজকে বর্ষা ও ইলিশ নিয়ে কথা বলছি এবং ইলিশের কথা বলতে বলতে এই মনে হয় যে যদি বলি যে সর্ষে ইলিশ বা সর্ষে ভাপা ইলিশ যেটা তৈরি করছে মা, আর আপনি অন্য ঘরে বসে গন্ধ পাচ্ছেন, আহা আহা, মানে কোন ডিশটা আপনার বেশি প্রিয়? আমার তো আমার মনে হয় যে পাতলা পাতলা যে সর্ষের বেগুনের যে ঝোল করে সেটাও অনেক প্রিয়। আবার কখনো কখনো মা একদম টিফিনকারীর মধ্যে একটা পাতার মধ্যে বেশি করে সর্ষে বাটা দিয়ে জাস্ট টিফিন কৌটোটা বন্ধ করে জলের মধ্যে ছেড়ে যায়, সেটা ভাপা, সেটাও আমার প্রিয়। আবার অনেক সময় কি হয়, মা হচ্ছে ভাজা তৈরি করে দেয়, সেটাও খিচুড়ির সাথে দারুণ লাগে। কিন্তু যেটা অভিনব, এই কথাটা আমি গান্দরিয়া রাডায় এর আগেও বলেছি, সেটা হচ্ছে আমার মা ইলিশ মাছের তেঁতুলের টক করে। তার কারণ মায়ের যে বাপের বাড়ি সেইখান থেকে টকের সব রান্না এগুলো মা শিখে এসেছে এবং সেই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে যে কোনো জিনিসের তেঁতুলের টক খাওয়া হয়। তো তেঁতুলের টক কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। তো সেটা নিয়ে ফিরছি, আদে শুনছেন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: কবি না কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি বর্ষা ও ইলিশ নিয়ে। এবং বর্ষার সময় ইলিশের কথা যখনই বলছি তখন ইলিশ মাছের সাথে গরম গরম খিচুড়ির কিন্তু ভীষণভাবে দরকার। আচ্ছা, যদি এক প্লেট খিচুড়ি হয় গরম গরম, তার সাথে একটা ইলিশ মাছ ভাজা, এবং যারা ঘি খেতে ভালোবাসেন তাদের জন্য এক চামচ ঘি, আর কিচ্ছু চাই না বিশ্বাস করুন। এবং তার সাথে সাথে অবশ্যই জানতে চাইবো যে আপনার কি শুধুমাত্র কোনো স্পেসিফিক টাইম আছে, যেই টাইমে, যেমন যেটা সিজন বর্ষা, সেই সময় ইলিশ মাছটা অনেক টেস্টি হয়, ভালোভাবে পাওয়া যায়, সেই সময় ইলিশ মাছ খেতে ভালো লাগে, নাকি সারা বছর? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করা হয়, আমি কিন্তু স্পেসিফিক ওই টাইমটাই বেছে নিই, তার কারণ ওই সময় ইলিশ মাছটা যদি খেয়ে নিই ভালো করে, আমার মনে হয় না মনে আর কোনো দুঃখ থাকে বলে। আপনি কি বলেন?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইলিশ মাছ ইলিশ মাছ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি খান না কেন, কিন্তু পদ্মার ইলিশ বা গঙ্গার ইলিশের এই যে দুটো মধ্যে একটা তফাত করে দেওয়া হয় সেটা আমার মোটেও ভালো লাগে না। ইলিশ মাছ ইলিশ মাছ, সেটা পদ্মার ইলিশ হলেও অনেক বেশি টেস্টি, সেটা গঙ্গার ইলিশ হলেও অনেক বেশি টেস্টি। কিন্তু এখন মাঝখানে ইলিশ মাছের চাষটা অনেকাংশে কমে গেছিলো, কারণ তাদের অসময় তুলে নেওয়া হচ্ছিল, মানে তারা পুরোটা বড় হচ্ছে না, ছোট ছোট বাচ্চা ইলিশগুলোকে কিন্তু তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু আমরা বাজারে বড় ইলিশ পাচ্ছিলাম না। সেই সবের দিকে তো আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং তার সাথে সাথে নিজের রসনা তৃপ্তিটাও করব, তাই না? ইলিশ মাছ নিয়ে যখন কথা বলছি তখন বাড়ি ফিরে আজকে ইলিশ মাছ ভাজা খেতেই হবে। এবং আপনার প্রিয় ডিশ কোনটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, তার সাথে সাথে আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। তার জন্য আমাদের ওয়েবসাইটকে ফলো করতে হবে, www.radiobanglanet.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটার নাম চটচলদি, এবং আজকের এই আড্ডাটা এই কারণে নামকরণ, আজকের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সকলকে খুশি করে দিতে পারবেন। মানে এমন কয়েকটা রেসিপি যেগুলো কিন্তু আমাদের কাছে খুব ফেভারিট, এবং যেগুলো আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও ভীষণ পছন্দের একটা ব্যাপার হবে। যেমন ম্যাঙ্গো মেরি, ব্ল্যাডি মেরির মতো এই ম্যাঙ্গো মেরি বেশ ঝাল আর টক হয়। আমের এই মকটেল এই সময়টায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, এবং এই পানীয়ের সঙ্গে ম্যাঙ্গো গ্লাস নুডল বা চিকেনের কোনো পদ খেতে পারেন। চিকেন কাবাব, চিকেন ফ্রাই দুটোই কিন্তু ভালো লাগবে, এবং রোস্টেড বাদাম খেতে পারেন ম্যাঙ্গো মেরির সঙ্গে। অ্যাভোকাডো টোস্ট,

বা একটু স্পাইসি ওপেন স্যান্ডউইচ অর্ডার করতে পারেন। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পর্কের মশলাদার পদও কিন্তু জমবে ভালো। তাই অবশ্যই এখন তো এই ম্যাঙ্গো ফ্লেভারের অভাব নেই, যে কোনো সময় যখন খুশি আপনি পেয়ে যেতে পারেন এই ম্যাঙ্গো ফ্লেভার। আমাদের আড্ডা জারি থাকবে আজকের এই এক ঘন্টায়, চটজলদি কীভাবে কি খুব সহজে বানিয়ে ফেলা যায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চট জলদি নিয়ে। আমি সৌভিক, তো কেমন লাগছে? অবশ্যই কিন্তু এই শো শেষের পর 4475039657121 আমাকে জানাতে ভুলবেন। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com তারাও কিন্তু পাঠাবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা। এবার একটু চিজ চায়ের কথা বলি। চায়ের নানা ফিউশন ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি এবং সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছে চিজ দেওয়া চা। চিজ আর চা দুটোই কিন্তু খুব ফেভারিট এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই প্রজন্মের যারা তারা কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ ভালো করে এনজয় করেন। তাই বলে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়াটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা, কারণ এরা এই ব্যাপারটা একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না। খেলে ব্যাপারটা অন্যদিকে যায় এবং সেটা খুব একটা ভালো নয়, কারণ এইসব খাবার মানে খাবারের ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেয়, এরকমও কিন্তু কথা অনেক সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কিন্তু বলছেন যে এইসব খাবারের থেকে না দেখে ডিলিট করে দেওয়াটা এইসব থেকে বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে চা কিন্তু সকলের ফেভারিট, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা এটা বেশি হলে তখনই কিন্তু ওই ব্যাপারটা কোথাও একটা নাপাসান্দের জায়গায় চলে আসে। তো আমাদের আড্ডা জারি থাকবে, তাই চা অবশ্যই খাবেন, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা যেহেতু বলছে যে জনপ্রিয়তার একটা জায়গায় এখনকার প্রজন্মের কাছে, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন, যতই নেটিজেনরা বলুক না কেন তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা চটচলটি নিয়ে। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। তো একটি ক্যাফে বানিয়েছে ম্যাঙ্গো পাও, আর তারপর থেকে ভাইরাল এই খাবার। বাড়িতে নেটিজেনরা বানাতে শুরু করেছেন ম্যাঙ্গো পাও। ভিডিও দেখাতে দেখা যাচ্ছিল যে পাও এর ভিতরে হুইপট ক্রিম, পাকা আম ভরা হচ্ছে, আর তারপর আমের রসে চুবিয়ে পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি পদ। নেটিজেনদের মতে বেশ ভালো এই পদ, এবং একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভাইরাল খাবার দেখলাম। তো বিরতির আগে আপনাদের বললাম যে নেটিজেনরা কিন্তু অনেক সময় এই চা সঙ্গে যে চিজের ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই বলেছেন খুব একটা ভালো নয়, এবং অবশ্যই এই সব খাবার না দেখে বরং ফেসবুকের কিছু এরকম ব্যাপার ডিলিট করে দেওয়া ভালো। কিন্তু আবার এক্ষেত্রে আবারও ওই বলে না, কিছু কিছু ব্যাপারের সুফলও থাকে আবার কুফলও থাকে, তাই এক্ষেত্রে আবার যেমন একটা সুফল পাওয়া গেল যেটা ম্যাঙ্গো পাও। নিশ্চয়ই আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং এখন তো আবারও বললাম যেটা শুরু করেছিলাম আজকের এই শো ম্যাঙ্গো দিয়েই, আর ম্যাঙ্গোর জুস এখন যে কোনো রকমের জুস কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই অসুবিধের কোনো ব্যাপারই নেই। তাই আপনি বানাতেই পারেন খুব সহজে ম্যাঙ্গো পাও। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আরেকটা খাবারের।

শুনছেন রেডিও বাংলা ডে ডট কম, আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। আর আটা চলছে গান মুসাফিরে চটলি নিয়ে। পিচ মার্গারিটা এই পানীয়ের সঙ্গে হালকা খাবার বেছে নিন। চিংড়ির নানা পদ খেতে পারেন, তবে খুব মশলা দেওয়া পদ একদমই বেছে নেবেন না। বেকড ফিশ, গ্রিল্ড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল মন্দ লাগবে না। এয়ার ফ্রাই করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। তো মিষ্টি কিছু খেতে চাইলে অ্যাপেল পাই বা কুকি চলতে পারে, তবে নোনতা খাবারও ভালো লাগবে এই পানীয়ের সঙ্গে। ফুড পেয়ারিং পিচ মার্গারিটা, রোস্টেড পাঁপড়, বাদামের স্যালাড আর ওয়াটারমেলন স্যালাডও খেতে পারেন এই পিচ মার্গারিটার সঙ্গে। একটু গুগলে সার্চ করে দেখে নিন পিচ মার্গারিটাতে কী কী আছে, আর যেটা দিয়ে আপনার অন্যরকম একটা সকাল বা মধ্যাহ্ন মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং একটা অন্যরকম ফ্রেশনেস পাবেন এই পিচ মার্গারিটার মধ্যে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল খাবার চটচলে নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম কয়েক গানের পর আজকে এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। আমি সৌভিক। তো আমাদের অনেক কিছু খাবার আছে যেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর যেগুলো আমাদের কাছে কম সময়ের মধ্যে খুব হট লিস্টে আছে, যেমন ডিম ভাজা। আমরা কিন্তু ডিম ভাজা খুব তাড়াতাড়ি সসপ্যানে একটা ডিম ছেড়ে দিয়ে একটু করে খেতে পারি, সেটাও একটা স্পেশাল ব্যাপার। আমরা যেমন বিভিন্ন রকমের এই চালে ডালে মিশিয়ে যেমন আমরা বানিয়ে ফেলি খিচুড়ি, সেটাও কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট এবং চটজলদি ব্যাপারের মধ্যে। যেমন ছোটরা খুব পছন্দ করে ম্যাগি, মাত্র দু মিনিটের মধ্যেই একটা মুখরোচক খাবার। তো এই ব্যাপারগুলো তো সঙ্গে আছেই, আর তার সঙ্গে পাশাপাশি আজকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুঝতেই পারছেন কতটা আপনাদের কাছেও খুব পছন্দের হয়ে উঠতে পারে এবং হবেই। তো আজ এ পর্যন্ত, সময় একদম শেষ, আগামীকাল ঠিক এই সময়ে আবারও শুনতে ভুলবেন না শনিবারের কথায় কথায়। হ্যাঁ, আগামীকাল গল্প থাকছে, তাই অবশ্যই গল্প শুনতে শনিবারের কথায় কথায় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে। ভালো থাকুন আর এনজয় করতে থাকুন। দেখা হবে সোমবার ঠিক এই সময়। আজকের জন্য টাটা।

গান চলে, তাহলে পরিবেশটা যেন একদম অন্যরকম হয়ে যায়, আমরা হারিয়ে যাই অন্য এক জগতে। এরকম সুন্দর মুহূর্ত নিশ্চয়ই আপনার জীবনেও আছে, তাই না? আপনার যদি এরকম সুন্দর কোনো মুহূর্ত থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। ততক্ষণ শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গানের পর।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম সুন্দর গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম মন যখন নিরুদ্দেশ। সত্যি চোখে চোখ রেখে কথা বলার যে ব্যাপারটা বা চোখে চোখে যে কথা বলাটা, সেটা স্পর্শটা কিন্তু দারুণ গভীর, কারণ সেই স্পর্শটা ভীষণভাবে মনেও স্পর্শ করে। কথা বলার আরেকটি মাধ্যম কিন্তু হলো ইশারা। আসলে যখন অপর দিকের মানুষটার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়, দুটো মন একে অপরকে স্পর্শ করে, সেই স্পর্শটা অনেক বেশি গভীর হয়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো প্রিয় মানুষ আছে যার স্পর্শ আপনাকে ভীষণভাবে নিজের করে তোলে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল স্পর্শ নিয়ে। স্পর্শ এমনই একটা গভীর অনুভূতি যেটা সচরাচর সবার প্রতি হয় না, তবে এটাও ঠিক কিছু স্পর্শ ভীষণ আদরের হয়। যেমন গভীর রাতে আপনার ভীষণ জ্বর হয়েছে, মায়ের স্পর্শ, ভাই বোনের খুনসুটি স্পর্শ, বন্ধুদের আড়ি ভাবের স্পর্শ, কিংবা সন্তানের আদর মাখানো স্পর্শ। এই স্পর্শের কথা বলতে গিয়ে নিশ্চয়ই আপনি হারিয়ে গেছেন। জানি মনটা হারিয়ে গেছে, তাই পরের তিনটে গান স্পর্শ করুক আপনার হৃদয়কে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ। এত ভারী ভারী শব্দ শুনলে মনটা সত্যি ভার হয়ে যায়, মরিচিকা নাকি ধ্রুবতারা। আসলে মন থেকে চাইলে সেই জিনিসটা পাওয়া যায়, এই বিশ্বাসটা নিজের অন্তর থেকে রাখতে হবে। সেটা ভীষণ রকমের সত্যি, যেটা আপনি চাইছেন মন থেকে সেটা দুষ্প্রাপ্য নয়। শুধু চাওয়াটার জন্য যে ডেডিকেশনটা, সেটা খুব স্ট্রং হতে হয়। যেটা আপনি ইউনিভার্সের কাছে চিৎকার করে চাইবেন, যেটা আপনি ম্যানিফেস্ট করবেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে স্পর্শ করবেই। আজ না হোক, এক বছর পরে হলেও আপনাকে স্পর্শ করবে। সময় হলে সেটা ঠিক আপনার কাছে যে কোনো উপায়ে চলে আসবেই আসবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। কি অদ্ভুত সুন্দর না শব্দগুলো! তোর উত্তরের আশায় প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়। যতই নামি দামি গিফট আপনি কাউকে দিন না কেন, শব্দের প্রভাব যেভাবে আপনার হৃদয়কে তৃপ্ত করে সেটা অন্য কোথাও খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন। তাই কোনো মানুষকে কোনো উপহার ডেফিনেটলি দেবেন, কেন দেবেন না, কিন্তু কোনো সুন্দর কথা বা সুন্দর মুহূর্তকে আপনি যদি শব্দের আকারে প্রেজেন্ট করেন কোনো মানুষের কাছে, সেটা অনেক বেশি তাকে স্পর্শ করে। এই ঘন্টাটা প্রায় শেষের পথে আর আমার শব্দ আজকে এখানে বিরতি নিতে চাইছে রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার নেই কি চলার শেষ? সত্যি যখন কোনো প্রবাহিত নদীকে আমরা দেখি তখন এই কথাটাই বারবার মনে হয়, এই নদীর চলার কি কোথাও শেষ নেই? কোথা থেকে কোথায় চলেছে, কত যুগ ধরে চলেছে এই নদী, এই প্রবাহিত নদী যেন আমাদের জীবনের মতো, সময়ের মতো। সেই নদীকে নিয়েই আমাদের আজকের পপকর্নের গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আমাদের আড্ডা তো চলবেই, আর তার সঙ্গে অবশ্যই থাকবে আপনার পছন্দের কিছু গান। আর এইরকমই গানে গল্পে আমাদের আজকের পপকর্নের আড্ডাটা কিন্তু খুব জমে যাবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

নদীর উৎপত্তিস্থল কোনো বরফ কলা হিমবাহ হোক কিংবা কোনো ঝর্ণা বা বৃষ্টির জল হোক, নদী বয়ে চলে আপন গতিতে, আর নদীর সেই জলধারা পুষ্ট করে তার গতিপথের আশেপাশের জনজীবনকে। সেই নদী পথ আর নদীর গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর এই যে নদীর কথা বলছি, নদীকে এই জন্যই মায়ের সাথে তুলনা করা হয়। আর যেই নদী, যেই দেশগুলো সেই নদী অধ্যুষিত হয় তাকে নদীমাতৃক দেশও বলা হয়। আর সেই নদীর গল্পে আমরা দেখি যে বিভিন্ন যে সভ্যতা সেগুলো কিন্তু গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই। আমরা যেমন মিশরীয় সভ্যতার গল্প যখন, ইতিহাস যখন জানি, তখন আমরা দেখি যে কিভাবে নীল নদ সেই সভ্যতাকে পুষ্ট করেছে, তেমনি আমরা প্রচুর নগর গড়ে উঠতে দেখি কিন্তু এই নদীকে কেন্দ্র করেই। সেই নদীর গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয়, এই গানটা শুনলেই সেই নদীর গতিপথের সঙ্গে মানুষের জীবনের কোথায় যেন একটা মিল রয়েছে, কোথায় যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই প্রবাহিত নদী আর মানুষের জীবন। সেই নদীর গল্প নিয়ে আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে নদীর গতিপথের কথা বলছি, সেখানে যদি একদম নদীর উৎসস্থল থেকে নদীর গতিপথ যখন শুরু হয় সেই সময়ে আমরা দেখি, তখন সেই যখন পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলেছে কোনো নদী, তখন সেই নদী খরস্রোতা। তারপর যখন সমতলে এসে পড়ে নদী, তখন সেই নদীর গতিপথ মধ্যম গতি। আর তারপর যখন একেবারে সাগরে এসে মিশে, তখন নদীর গতিপথ ধীর। ঠিক যেন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়। ছোটবেলায় মানুষ চঞ্চল আর উচ্ছল, আর তারপর যখন মধ্য বয়সে এসে মানুষ পৌঁছয়, তখন কিন্তু তিনি অনেক বেশি অভিজ্ঞ এবং সমস্ত জীবনের যে সময়টা সেই মধ্যম সময়টা দিয়েই কিন্তু মানুষ চলে। আর তারপর যখন একেবারে বৃদ্ধ বয়সে এসে পৌঁছয়, জীবনের একেবারে শেষ পর্যায়ে, তখন কিন্তু মানুষের চলন অনেক বেশি ধীর, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আর সেই নদীর গতিপথের গল্প, নদীর গল্প আরও থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজ নদীর গল্প বলছি। সত্যি নদীর যে গতিপথ, সেই গতিপথ আমাদের জীবনের কথা বলে, তেমনি নদীর সঙ্গে মিশে রয়েছে নানা গল্প। নদী তার এই যে প্রবাহমান, যে নদী সেই প্রবাহমান সময়কেও যেন কোথায় ধরে রাখে। একটা নদী তার এই পুরো যে তার জার্নি, সেখানে রয়েছে প্রচুর ইতিহাস, আর সেই নদীর সঙ্গেও মিলেমিশে রয়েছে নানা গল্প, আর সেই জন্যই তো রয়েছে কিছু বিখ্যাত উপন্যাসও। আমরা তার অনেকগুলো কিন্তু সিনেমার পর্দাতেও দেখতে পাই, যেমন গঙ্গা কিংবা তিতাস একটি নদীর নাম, অথবা পদ্মা নদীর মাঝি। আর সেই নদীর গল্প বললে সত্যি শেষ হয় না। তবে আমাদের এখন গান শোনার সময়, চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।
1: ছলাত ছল ছলাত ছল।

কেজাবে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জাপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলা রেড ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি নদীকে নিয়ে। সত্যি বাংলাদেশে নদী এতটাই সবার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, তাই বাঙালিরা কিন্তু নদীকে ছোটবেলা থেকেই এক অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। আর সেই জন্যই বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখাতেও কিন্তু বারবার উঠে আসে নদীর কথা। সেই নদীর গল্প, নদীর সেই গান, সবকিছু নিয়েই আমরা আজকে ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে এখন বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকালটিকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে।

0: যাওয়া গোলাপের পাপড়ি কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: কাকি, এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর থেকে হারিয়ে যাওয়া গল্প তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনের আয়নাটা ঠিক কী, বা কোন জিনিসের প্রতিফলন স্বয়ং আমাদের জীবনেই দেখা যায়, এই কথাটা বললে কিন্তু অনেকেই অনেক কিছু জিনিসের নাম করবেন, কিন্তু তার মধ্যে আমার মনে হয় সব থেকে এগিয়ে রয়েছে সাহিত্য। আগে হ্যাঁ হ্যাঁ সাহিত্য। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি হতে চলেছে সাহিত্য নিয়ে, মানে সাহিত্য যখন কথা বলে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাহিত্য আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সাহিত্যের এরকম অনেক জিনিস, অনেক ঘটনা আছে যেগুলো কি না একদম চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পৃথিবীর সব থেকে দীর্ঘ উপন্যাস কত বছর ধরে লেখা হয়েছিল জানেন কি? শুনলে চমকে যাবেন মশাই। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সাহিত্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর সব থেকে বড় উপন্যাস, সেই উপন্যাসের নাম হচ্ছে ইন সার্চ অফ লস্ট টাইম। আর এই উপন্যাস 7টি খণ্ডে প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাস টোটাল লিখতে টাইম লেগেছিল 14 বছর। ভাবুন, 1913 সাল থেকে 1927 সাল পর্যন্ত এই উপন্যাসের 7টি পার্ট প্রকাশিত হয় এবং যথেষ্ট জনপ্রিয় হয়। তাহলে ভাবুন যে ঠিক কতটা ডেডিকেশন থাকলে লেখক মার্সেল প্রাউস্ট এরকম 14 বছর ধরে একটি উপন্যাস লিখতে পারেন। তো রেডিও বাংলানে ডট কমে সাহিত্য নিয়েই আমাদের আড্ডাটা আজকে জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

গল্প, উপন্যাস, সাহিত্য নির্ভর ফিল্ম তো আমরা বহু দেখেছি, কিন্তু কোন গল্পের ওপর, কোন বইয়ের ওপর সবথেকে ফিল্ম নির্মিত হয়েছে সেটা জানেন কি? সেটি হলো বাইবেল। আগে হ্যাঁ, দ্য গ্রেট বাইবেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এই বাইবেলের ওপর এখনো পর্যন্ত সারা বিশ্বে 200টির ওপর ফিল্ম নির্মিত হয়েছে। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সাহিত্য নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো বাংলায়, আমাদের বাংলায় যে বিভিন্ন সাহিত্য নির্ভর সিনেমা হয়েছে এটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তার মধ্যে সব থেকে বিগ বাজেটের কোন ফিল্ম তৈরি হয়েছে জানেন সাহিত্য নির্ভর? সেটি হচ্ছে চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অমর সৃষ্টি। আর আজকে সেই অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রেডিও বাংলানে ডট কম পরিবারের পক্ষ থেকে আমি ওনাকে জানাই অগাধ শ্রদ্ধা। তো এই আজকে আমাদের সাহিত্য নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

অনেকেই বলেন যে এখন হাতে লিখে সাহিত্য রচনা করার সময় নাকি নেই, মানে যারা আগে লিখতেন কাগজ পেন নিয়ে তারা এখন কেউই আর কাগজ পেন নিয়ে লেখেন না, সাহিত্য এখন রচিত হয় ডেস্কটপে কিংবা ল্যাপটপে অর্থাৎ কম্পিউটারে। ব্যাপারটা হয়তো অনেকটাই সত্যি, কিন্তু আমি যদি বলি যে এই ব্যাপারটা কিন্তু আজ থেকে নয়, শুরু হয়েছিল বহু যুগ আগে, তাহলে কি বলবেন? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সাহিত্য নিয়ে। তো যে কথা বলছিলাম যে এই যে এখনকার সময় লেখকরা ম্যাক্সিমাম টাইমেই ওই টাইপ রাইটার ইউজ করেন বা বলতে গেলে ওই ল্যাপটপ ইউজ করেন, এই ব্যাপারটা কিন্তু শুরু করেছিলেন মার্ক টোয়েন আগে। হ্যাঁ, 1883 খ্রিস্টাব্দে তিনি নিজের একটি উপন্যাস দি মিসিসিপি লাইফ পুরোটাই লিখেছিলেন টাইপ রাইটারে, আর তারপর থেকে কিন্তু ব্যাপারটি ইভলিউট করে এই জায়গায় এসেছে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদান আর আড্ডার আসর জমে আছে সাহিত্য নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিছু কিছু সময় কয়েকজন পাবলিশারের কাজকর্ম দেখে সত্যি কেমন একটা অবাক লাগে। যেমন ধরুন, ডিক উইমা যখন প্রথম উপন্যাস লেখেন আইরিশ ওয়াইন, তখন তার বয়স ছিল 28 বছর। তারপরে 25 বছর ধরে এই উপন্যাস 162 জন রিফিউজ করেছিলেন, রিজেক্ট করেছিলেন, অর্থাৎ 162 জন পাবলিশার্স। তারপরে 25 বছর পরে যখন এই উপন্যাসটি প্রকাশিত হয়, তখন এটি একটি ইতিহাস সৃষ্টি করে। আবার জেকে রাউলিংয়ের কথাই ভাবুন, তিনি যখন হ্যারি পটার বইটি লেখেন, তখন সেটি 17 জন পাবলিশার্স রিজেক্ট করেছিলেন। কেন? আমার এর কোনো উত্তর আমার কাছে নেই। মানে এরকম একটি লেখা, এরকম একটি উপন্যাস মানুষ রিজেক্ট করতে পারেন কি করে? যাই হোক, তারপর যখন বই দুটি রিলিজ হয়, তারপরেই তো ইতিহাস তৈরি হয়ে যায়। তো কেন যে মানুষজন রিজেক্ট করেন, তারা কি বুঝতে পারেন না যে কোথায় স্কোপ আছে এই উপন্যাসগুলির? অনেক ক্ষেত্রেই আমাকে কনফিউজড করে দেয়, বুঝলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি ছিল সাহিত্যকে নিয়ে। সাহিত্য এরকম অনেক কথা বলে যেগুলো কিনা জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রভাব বিস্তার করে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা সাহিত্যকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং আমার সঙ্গে রয়েছে এক ঝাঁক গল্প এবং তার সাথে সাথে অনেক ভালো ভালো গান। তাহলে বেশি কথা না বলে গানের দিকে তো এগোবো অবশ্যই। কিন্তু আজকে যে বাঙালির প্রিয় জিনিস নিয়ে কথা হবে সেটা দেখে বুঝেই গেছেন, মানে ব্যানারটা দেখে বুঝেই গেছেন, তাই বেশি কথা না বলে অবশ্যই ফিচিয়ারে শুনছে রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ito services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে। প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
6: এই ভালোই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
5: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
6: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
5: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি এবং বাঙালির প্রিয় খাবার। বাঙালির প্রিয় খাবারে যেমন মিষ্টি আছে, ঠিক সেই রকমই বাঙালির প্রিয় খাবারে রয়েছে ইলিশ মাছ। এবং এই যে ইলিশ মাছ হচ্ছে বাঙালির এমন একটা পদ বলবো, না না না, ডিশ, আমার মনে হয় যে কোনো জিনিস দিয়ে বানানো যায়, মানে যেরকমভাবেই বানিয়ে দেওয়া হোক না কেন ইলিশ মাছ মানুষ খেয়ে ফেলবে। এবং তার সাথে সাথে ইলিশ মাছের একটা কিন্তু বিশেষ সময় আছে, যেমন বর্ষার সময়। এই বর্ষার সময় ইলিশ মাছের যে টেস্ট, সেটা যে কতটা বেড়ে যায়, কতটা দ্বিগুণ হয়ে যায়, সেটা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তারাই বুঝতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: radiobangladesh.com এ আজকে বর্ষা ও ইলিশ নিয়ে কথা বলছি এবং ইলিশের কথা বলতে বলতে মনে হয় যে যদি বলি যে সর্ষে ইলিশ বা সর্ষে ভাপা ইলিশ যেটা তৈরি করছে মা আর আপনি অন্য ঘরে বসে গন্ধ পাচ্ছেন, আহা আহা, মানে কোন ডিশটা আপনার বেশি প্রিয়? আমার তো আমার মনে হয় যে পাতলা পাতলা যে সর্ষের বেগুনের যে ঝোল করে সেটাও অনেক প্রিয়। আবার কখনো কখনো মা একদম টিফিনকারীর মধ্যে একটা পাতার মধ্যে বেশি করে সর্ষে বাটা দিয়ে জাস্ট টিফিন কৌটোটা বন্ধ করে জলের মধ্যে ছেড়ে যায়, সেটা ভাপা, সেটাও আমার প্রিয়। আবার অনেক সময় কি হয় মা হচ্ছে ভাজা তৈরি করে দেয়, সেটাও খিচুড়ির সাথে দারুণ লাগে। কিন্তু যেটা অভিনব, এই কথাটা আমি গান্দরিয়া রাটায় এর আগেও বলেছি, সেটা হচ্ছে আমার মা ইলিশ মাছের তেঁতুলের টক করে। তার কারণ মায়ের যে বাপের বাড়ি সেইখান থেকে টকের সব রান্নাগুলো মা শিখে এসেছে এবং সেই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে যে কোনো জিনিসের তেঁতুলের টক খাওয়া হয়। তো তেঁতুলের টক কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। তো সেটা নিয়ে ফিরছি, আর শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি বর্ষা ও ইলিশ নিয়ে। এবং বর্ষার সময় ইলিশের কথা যখনই বলছি তখন ইলিশ মাছের সাথে গরম গরম খিচুড়ির কিন্তু ভীষণভাবে দরকার। আচ্ছা, যদি এক প্লেট খিচুড়ি হয় গরম গরম, তার সাথে একটা ইলিশ মাছ ভাজা, এবং যারা ঘি খেতে ভালোবাসেন তাদের জন্য এক চামচ ঘি, আর কিচ্ছু চাই না বিশ্বাস করুন। এবং তার সাথে সাথে অবশ্যই জানতে চাইবো যে আপনার কি শুধুমাত্র কোনো স্পেসিফিক টাইম আছে যেই টাইমে, যেমন যেটা সিজন বর্ষা, সেই সময় ইলিশ মাছটা অনেক টেস্টি হয়, ভালোভাবে পাওয়া যায়, সেই সময় ইলিশ মাছ খেতে ভালো লাগে, নাকি সারা বছর? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করা হয়, আমি কিন্তু স্পেসিফিক ওই টাইমটাই বেছে নিই, তার কারণ ওই সময় ইলিশ মাছটা যদি খেয়ে নিই ভালো করে, আমার মনে হয় না মনে আর কোনো দুঃখ থাকে বলে। আপনি কি বলেন?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইলিশ মাছ ইলিশ মাছ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি খান না কেন, কিন্তু পদ্মার ইলিশ বা গঙ্গার ইলিশের এই যে দুটো মধ্যে একটা তফাত করে দেওয়া হয় সেটা আমার মোটেও ভালো লাগে না। ইলিশ মাছ ইলিশ মাছ, সেটা পদ্মার ইলিশ হলেও অনেক বেশি টেস্টি, সেটা গঙ্গার ইলিশ হলেও অনেক বেশি টেস্টি, কিন্তু এখন মাঝখানে ইলিশ মাছের চাষটা অনেকাংশে কমে গেছিলো, কারণ তাদের অসময়ে তুলে নেওয়া হচ্ছিলো, মানে তারা পুরোটা বড় হচ্ছে না, ছোটো ছোটো বাচ্চা ইলিশগুলোকে কিন্তু তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু আমরা বাজারে বড় ইলিশ পাচ্ছিলাম না। সেই সবের দিকে তো আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং তার সাথে সাথে নিজের রসনা তৃপ্তিটাও করবো, তাই না? ইলিশ মাছ নিয়ে যখন কথা বলছি তখন বাড়ি ফিরে আজকে ইলিশ মাছ ভাজা খেতেই হবে, এবং আপনার প্রিয় ডিশ কোনটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, তার সাথে সাথে আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। তার জন্য আমাদের ওয়েবসাইটকে ফলো করতে হবে, www.radiobanglanet.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটার নাম চটজলদি, এবং আজকের এই আড্ডাটা এই কারণে নামকরণ, আজকের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সকলকে খুশি করে দিতে পারবেন। মানে এমন কয়েকটা রেসিপি যেগুলো কিন্তু আমাদের কাছে খুব ফেভারিট, এবং যেগুলো আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও ভীষণ পছন্দের একটা ব্যাপার হবে। যেমন ম্যাঙ্গো মেরি, ব্ল্যাডি মেরির মতো এই ম্যাঙ্গো মেরি বেশ ঝাল আর টক হয়। আমের এই মকটেল এই সময়টায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, এবং এই পানীয়ের সঙ্গে ম্যাঙ্গো গ্লাস নুডল বা চিকেনের কোনো পদ খেতে পারেন। চিকেন কাবাব, চিকেন ফ্রাই দুটোই কিন্তু ভালো লাগবে, এবং রোস্টেড বাদাম খেতে পারেন ম্যাঙ্গো মেরির সঙ্গে। অ্যাভোকাডো টোস্ট বা একটু স্পাইসি ওপেন স্যান্ডউইচ অর্ডার করতে পারেন। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পর্কের মশলাদার পদও কিন্তু জমবে ভালো। তাই অবশ্যই এখন তো এই ম্যাঙ্গো ফ্লেভারের অভাব নেই, যে কোনো সময় যখন খুশি আপনি পেয়ে যেতে পারেন এই ম্যাঙ্গো ফ্লেভার। আমাদের আড্ডা জারি থাকবে আজকের এই এক ঘন্টায়, চটজলদি কীভাবে কী খুব সহজে বানিয়ে ফেলা যায়, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চট জলদি নিয়ে। আমি সৌভিক, তো কেমন লাগছে? অবশ্যই কিন্তু এই শো শেষের পর 4474-3965712-তে আমাকে জানাতে ভুলবেন। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com-এ তারাও কিন্তু পাঠাবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা। এবার একটু চিজ চায়ের কথা বলি। চায়ের মানে ফিউশন ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি এবং সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছে চিজ দেওয়া চা। চিজ আর চা দুটোই কিন্তু খুব ফেভারিট এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই প্রজন্মের যারা তারা কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ ভালো করে এনজয় করেন। তাই বলে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়াটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা, কারণ এরা এই ব্যাপারটা একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না। খেলে ব্যাপারটা অন্যদিকে যায় এবং সেটা খুব একটা ভালো নয়, কারণ এইসব খাবার মানে খাবারের ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেয় এরকমও কিন্তু কথা অনেক সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কিন্তু বলছেন যে এইসব খাবারের থেকে না দেখে ডিলিট করে দেওয়াটা এইসব থেকে বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে চা কিন্তু সকলের ফেভারিট, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা এটা বেশি হলে তখনই কিন্তু ওই ব্যাপারটা কোথাও একটা নাপাসান্দের জায়গায় চলে আসে। তো আমাদের আড্ডা জারি থাকবে, তাই চা অবশ্যই খাবেন, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা যেহেতু বলছে যে জনপ্রিয়তার একটা জায়গায় এখনকার প্রজন্মের কাছে, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন, যতই নেটিজেনরা বলুক না কেন তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা চটচলটি নিয়ে। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। তো একটি ক্যাফে বানিয়েছে ম্যাঙ্গো পাও, আর তারপর থেকে ভাইরাল এই খাবার। বাড়িতে নেটিজেনরা বানাতে শুরু করেছেন ম্যাঙ্গো পাও। ভিডিও দেখাতে দেখা যাচ্ছিল যে পাও এর ভিতরে হুইপট ক্রিম, পাকা আম ভরা হচ্ছে, আর তারপর আমের রসে চুবিয়ে পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি পদ। নেটিজেনদের মতে বেশ ভালো এই পদ, এবং একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভাইরাল খাবার দেখলাম। তো বিরতির আগে আপনাদের বললাম যে নেটিজেনরা কিন্তু অনেক সময় এই চা সঙ্গে যে চিজের ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই বলেছেন খুব একটা ভালো নয়, এবং অবশ্যই এই সব খাবার না দেখে বরং ফেসবুকের কিছু এরকম ব্যাপার ডিলিট করে দেওয়া ভালো। কিন্তু আবার এক্ষেত্রে আবারও ওই বলে না, কিছু কিছু ব্যাপারের সুফলও থাকে আবার কুফলও থাকে, তাই এক্ষেত্রে আবার যেমন একটা সুফল পাওয়া গেল যেটা ম্যাঙ্গো পাও। নিশ্চয়ই আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং এখন তো আবারও বললাম যেটা শুরু করেছিলাম আজকের এই শো ম্যাঙ্গো দিয়েই, আর ম্যাঙ্গোর জুস এখন যে কোনো রকমের জুস কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই অসুবিধের কোনো ব্যাপারই নেই, তাই আপনি বানাতেই পারেন খুব সহজে ম্যাঙ্গো পাও। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আরেকটা খাবারের

শুনছেন রেডিও বাংলা .com আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে গান মুসাফিরে চটজলদি নিয়ে। পিচ মার্গারিটা এই পানীয়ের সঙ্গে হালকা খাবার বেছে নিন। চিংড়ির নানা পদ খেতে পারেন, তবে খুব মশলা দেওয়া পদ একদমই বেছে নেবেন না। বেকড ফিশ, গ্রিল্ড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল মন্দ লাগবে না। এয়ার ফ্রাই করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। তো মিষ্টি কিছু খেতে চাইলে অ্যাপেল পাই বা কুকি চলতে পারে, তবে নোনতা খাবারও ভালো লাগবে এই পানীয়ের সঙ্গে। ফুড পেয়ারিং পিচ মার্গারিটা, রোস্টেড পাঁপড়, বাদামের স্যালাড আর ওয়াটারমেলন স্যালাডও খেতে পারেন এই পিচ মার্গারিটার সঙ্গে। একটু গুগলে সার্চ করে দেখে নিন পিচ মার্গারিটাতে কী কী আছে, আর যেটা দিয়ে আপনার অন্যরকম একটা সকাল বা মধ্যাহ্ন মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং একটা অন্যরকম ফ্রেশনেস পাবেন এই পিচ মার্গারিটার মধ্যে। সঙ্গে দেখুন, আমরা ফিরব, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল খাবার চটজলদি নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম কয়েক গানের পর। আজকে এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে আমি সৌভিক। তো আমাদের অনেক কিছু খাবার আছে যেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, আর যেগুলো আমাদের কাছে কম সময়ের মধ্যে খুব হট লিস্টে আছে, যেমন ডিম ভাজা। আমরা কিন্তু ডিম ভাজা খুব তাড়াতাড়ি সসপ্যানে একটা ডিম ছেড়ে দিয়ে একটু করে খেতে পেলি, সেটাও একটা স্পেশাল ব্যাপার। আমরা যেমন বিভিন্ন রকমের এই চালে ডালে মিশিয়ে যেমন আমরা বানিয়ে ফেলি খিচুড়ি, সেটাও কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট এবং চটজলদি ব্যাপারের মধ্যে। যেমন ছোটরা খুব পছন্দ করে ম্যাগি, মাত্র দু মিনিটের মধ্যেই একটা মুখরোচক খাবার। তো এই ব্যাপারগুলো তো সঙ্গে আছেই, আর তার সঙ্গে পাশাপাশি আজকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুঝতেই পারছেন কতটা আপনাদের কাছেও খুব পছন্দের হয়ে উঠতে পারে এবং হবেই। তো আজ এ পর্যন্ত, সময় একদম শেষ, আগামীকাল ঠিক এই সময়ে আবারও শুনতে ভুলবেন না শনিবারের কথায় কথায়। হ্যাঁ, আগামীকাল গল্প থাকছে, তাই অবশ্যই গল্প শুনতে শনিবারের কথা কথায় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে। ভালো থাকুন আর এনজয় করতে থাকুন। দেখা হবে সোমবার ঠিক এই সময়। আজকের জন্য টাটা।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

হাতে হাত রেখে যে স্পর্শটা অনুভূত হয়, সেই স্পর্শটা থেকে যেন একটা অদ্ভুত বন্ডিং তৈরি করে দেয়, তাই না? নিস্তব্ধ রাতের শহরে প্রিয় মানুষের সঙ্গে হাতে হাত ধরে হাঁটার শখ কম বেশি আমাদের সবারই থাকে। তার সঙ্গে যদি আমাদের মনের মতো গান চলে, তাহলে পরিবেশটা যেন একদম অন্যরকম হয়ে যায়, আমরা হারিয়ে যাই অন্য এক জগতে। এরকম সুন্দর মুহূর্ত নিশ্চয়ই আপনার জীবনেও আছে, তাই না? আপনার যদি এরকম সুন্দর কোনো মুহূর্ত থাকে, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। ততক্ষণ শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গানের পরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম সুন্দর গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ। সত্যি চোখে চোখ রেখে কথা বলার যে ব্যাপারটা বা চোখে চোখে যে কথা বলাটা, সেটা স্পর্শটা কিন্তু দারুণ গভীর, কারণ সেই স্পর্শটা ভীষণভাবে মনেও স্পর্শ করে। কথা বলার আরেকটি মাধ্যম কিন্তু হলো ইশারা। আসলে যখন অপর দিকের মানুষটার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়, দুটো মন একে অপরকে স্পর্শ করে, সেই স্পর্শটা অনেক বেশি গভীর হয়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো প্রিয় মানুষ আছে যার স্পর্শ আপনাকে ভীষণভাবে নিজের করে তোলে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট .com মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল স্পর্শ নিয়ে। স্পর্শ এমনই একটা গভীর অনুভূতি যেটা সচরাচর সবার প্রতি হয় না, তবে এটাও ঠিক কিছু স্পর্শ ভীষণ আদরের হয়। যেমন গভীর রাতে আপনার ভীষণ জ্বর হয়েছে, মায়ের স্পর্শ, ভাই বোনের খুনসুটি স্পর্শ, বন্ধুদের আড়ি ভাবের স্পর্শ, কিংবা সন্তানের আদর মাখানো স্পর্শ। এই স্পর্শের কথা বলতে গিয়ে নিশ্চয়ই আপনি হারিয়ে গেছেন। জানি মনটা হারিয়ে গেছে, তাই পরের তিনটে গান স্পর্শ করুক আপনার হৃদয়কে। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। এত ভারী ভারী শব্দ শুনলে মনটা সত্যি ভার হয়ে যায়। মরিচিকা নাকি ধ্রুবতারা, আসলে মন থেকে চাইলে সেই জিনিসটা পাওয়া যায়, এই বিশ্বাসটা নিজের অন্তর থেকে রাখতে হবে। সেটা ভীষণ রকমের সত্যি, যেটা আপনি চাইছেন মন থেকে সেটা দুষ্প্রাপ্য নয়। শুধু চাওয়াটার জন্য যে ডেডিকেশনটা, সেটা খুব স্ট্রং হতে হয়। যেটা আপনি ইউনিভার্সের কাছে চিৎকার করে চাইবেন, যেটা আপনি ম্যানিফেস্ট করবেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে স্পর্শ করবেই। আজ না হোক, এক বছর পরে হলেও আপনাকে স্পর্শ করবে। সময় হলে সেটা ঠিক আপনার কাছে যে কোনো উপায়ে চলে আসবেই আসবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পর। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। কি অদ্ভুত সুন্দর না শব্দগুলো! তোর উত্তরের আশায় প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়। যতই নামি দামি গিফট আপনি কাউকে দিন না কেন, শব্দের প্রভাব যেভাবে আপনার হৃদয়কে তৃপ্ত করে সেটা অন্য কোথাও খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন। তাই কোনো মানুষকে কোনো উপহার ডেফিনেটলি দেবেন, কেন দেবেন না, কিন্তু কোনো সুন্দর কথা বা সুন্দর মুহূর্তকে আপনি যদি শব্দের আকারে প্রেজেন্ট করেন কোনো মানুষের কাছে, সেটা অনেক বেশি তাকে স্পর্শ করে। এই ঘন্টাটা প্রায় শেষের পথে আর আমার শব্দ আজকে এখানে বিরতি নিতে চাইছে, রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ, মন যখন নিরুদ্দেশ।

ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার নেই কি চলার শেষ? সত্যি যখন কোনো প্রবাহিত নদীকে আমরা দেখি তখন এই কথাটাই বারবার মনে হয়, এই নদীর চলার কি কোথাও শেষ নেই? কোথা থেকে কোথায় চলেছে, কত যুগ ধরে চলেছে এই নদী? এই প্রবাহিত নদী যেন আমাদের জীবনের মতো, সময়ের মতো। সেই নদীকে নিয়েই আমাদের আজকের পপকর্নের গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আমাদের আড্ডা তো চলবেই, আর তার সঙ্গে অবশ্যই থাকবে আপনার পছন্দের কিছু গান। আর এইরকমই গানে গল্পে আমাদের আজকের পপকর্নের আড্ডাটা কিন্তু খুব জমে যাবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নদীর উৎপত্তি স্থল কোনো বরফ কলা হিমবাহ হোক কিংবা কোনো ঝর্ণা বা বৃষ্টির জল হোক, নদী বয়ে চলে আপন গতিতে, আর নদীর সেই জলধারা পুষ্ট করে তার গতিপথের আশেপাশের জনজীবনকে। সেই নদী পথ আর নদীর গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর এই যে নদীর কথা বলছি, নদীকে এই জন্যই মায়ের সাথে তুলনা করা হয়। আর যেই নদী, যেই দেশগুলো সেই নদী অধ্যুষিত হয় তাকে নদীমাতৃক দেশও বলা হয়। আর সেই নদীর গল্পে আমরা দেখি যে বিভিন্ন যে সভ্যতা সেগুলো কিন্তু গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই। আমরা যেমন মিশরীয় সভ্যতার গল্প যখন, ইতিহাস যখন জানি, তখন আমরা দেখি যে কিভাবে নীল নদ সেই সভ্যতাকে পুষ্ট করেছে, তেমনি আমরা প্রচুর নগর গড়ে উঠতে দেখি কিন্তু এই নদীকে কেন্দ্র করেই। সেই নদীর গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয়, এই গানটা শুনলেই সেই নদীর গতিপথের সঙ্গে মানুষের জীবনের কোথায় যেন একটা মিল রয়েছে, কোথায় যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই প্রবাহিত নদী আর মানুষের জীবন। সেই নদীর গল্প নিয়ে আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে নদীর গতিপথের কথা বলছি, সেখানে যদি একদম নদীর উৎসস্থল থেকে নদীর গতিপথ যখন শুরু হয় সেই সময় আমরা দেখি, তখন সেই যখন পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলেছে কোনো নদী, তখন সেই নদী খরস্রোতা। তারপর যখন সমতলে এসে পড়ে নদী, তখন সেই নদীর গতিপথ মধ্যম গতি। আর তারপর যখন একেবারে সাগরে এসে মিশে, তখন নদীর গতিপথ ধীর। ঠিক যেন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে। ছোটবেলায় মানুষ চঞ্চল আর উচ্ছল, আর তারপর যখন মধ্য বয়সে এসে মানুষ পৌঁছয়, তখন কিন্তু তিনি অনেক বেশি অভিজ্ঞ এবং সমস্ত জীবনের যে সময়টা সেই মধ্যম সময়টা দিয়েই কিন্তু মানুষ চলে। আর তারপর যখন একেবারে বৃদ্ধ বয়সে এসে পৌঁছয়, জীবনের একেবারে শেষ পর্যায়ে, তখন কিন্তু মানুষের চলন অনেক বেশি ধীর, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আর সেই নদীর গতিপথের গল্প, নদীর গল্প আরও থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজ নদীর গল্প বলছি। সত্যি নদীর যে গতিপথ, সেই গতিপথ আমাদের জীবনের কথা বলে, তেমনি নদীর সঙ্গে মিশে রয়েছে নানা গল্প। নদী তার এই যে প্রবাহমান, যে নদী সেই প্রবাহমান সময়কেও যেন কোথায় ধরে রাখে। একটা নদী তার এই পুরো যে তার জার্নি, সেখানে রয়েছে প্রচুর ইতিহাস, আর সেই নদীর সঙ্গেও মিলেমিশে রয়েছে নানা গল্প, আর সেই জন্যই তো রয়েছে কিছু বিখ্যাত উপন্যাসও। আমরা তার অনেকগুলো কিন্তু সিনেমার পর্দাতেও দেখতে পাই, যেমন গঙ্গা কিংবা তিতাস একটি নদীর নাম, অথবা পদ্মা নদীর মাঝি। আর সেই নদীর গল্প বললে সত্যি শেষ হয় না। তবে আমাদের এখন গান শোনার সময়, চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।
1: ছলাত ছল ছলাত ছল।

ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ছলাতে ছল ছলাতে ছল ছলা

শুনছেন রেডিও বাংলা রেড ডট কম ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি নদীকে নিয়ে। সত্যি বাংলাদেশে নদী এতটাই সবার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, তাই বাঙালিরা কিন্তু নদীকে ছোটবেলা থেকেই এক অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। আর সেই জন্যই বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখাতেও কিন্তু বারবার উঠে আসে নদীর কথা। সেই নদীর গল্প, নদীর সেই গান সবকিছু নিয়েই আমরা আজকে ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে এখন বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকালটিকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামডে শ্রীদের খোসা দিয়ে সামডে যদি যায় সে এ পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ির ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা .com এ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনের আয়নাটা ঠিক কি, বা কোন জিনিসের প্রতিফলন স্বয়ং আমাদের জীবনেই দেখা যায়, এই কথাটা বললে কিন্তু অনেকেই অনেক কিছু জিনিসের নাম করবেন, কিন্তু তার মধ্যে আমার মনে হয় সব থেকে এগিয়ে রয়েছে সাহিত্য। আগে হ্যাঁ হ্যাঁ সাহিত্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি হতে চলেছে সাহিত্য নিয়ে। মানে সাহিত্য যখন কথা বলে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাহিত্য আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সাহিত্যের এরকম অনেক জিনিস, অনেক ঘটনা আছে যেগুলো কি না একদম চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

পৃথিবীর সব থেকে দীর্ঘ উপন্যাস কত বছর ধরে লেখা হয়েছিল জানেন কি? শুনলে চমকে যাবেন মশাই। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সাহিত্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর সব থেকে বড় উপন্যাস, সেই উপন্যাসের নাম হচ্ছে ইন সার্চ অফ লস্ট টাইম। আর এই উপন্যাস 7টি খণ্ডে প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাস টোটাল লিখতে টাইম লেগেছিল 14 বছর। ভাবুন, 1913 সাল থেকে 1927 সাল পর্যন্ত এই উপন্যাসের 7টি পার্ট প্রকাশিত হয় এবং যথেষ্ট জনপ্রিয় হয়। তাহলে ভাবুন যে ঠিক কতটা ডেডিকেশন থাকলে লেখক মার্সেল প্রাউস্ট এরকম 14 বছর ধরে একটি উপন্যাস লিখতে পারেন। তো রেডিও বাংলা নেট ডট কমে সাহিত্য নিয়েই আমাদের আড্ডাটা আজকে জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক

গল্প, উপন্যাস, সাহিত্য নির্ভর ফিল্ম তো আমরা বহু দেখেছি, কিন্তু কোন গল্পের ওপর, কোন বইয়ের ওপর সব থেকে ফিল্ম নির্মিত হয়েছে সেটা জানেন কি? সেটি হলো বাইবেল। আগে হ্যাঁ, দ্য গ্রেট বাইবেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এই বাইবেলের ওপর এখনো পর্যন্ত সারা বিশ্বে 200টির ওপর ফিল্ম নির্মিত হয়েছে। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.com এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সাহিত্য নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো বাংলায়, আমাদের বাংলায় যে বিভিন্ন সাহিত্য নির্ভর সিনেমা হয়েছে এটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তার মধ্যে সব থেকে বিগ বাজেটের কোন ফিল্ম তৈরি হয়েছে জানেন সাহিত্য নির্ভর? সেটি হচ্ছে চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অমর সৃষ্টি। আর আজকে সেই অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রেডিও বাংলানে .com পরিবারের পক্ষ থেকে আমি ওনাকে জানাই অগাধ শ্রদ্ধা। তো এই আজকে আমাদের সাহিত্য নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: gagana.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

অনেকেই বলেন যে এখন হাতে লিখে সাহিত্য রচনা করার সময় নাকি নেই, মানে যারা আগে লিখতেন কাগজ পেন নিয়ে তারা এখন কেউই আর কাগজ পেন নিয়ে লেখেন না, সাহিত্য এখন রচিত হয় ডেস্কটপে কিংবা ল্যাপটপে অর্থাৎ কম্পিউটারে। ব্যাপারটা হয়তো অনেকটাই সত্যি, কিন্তু আমি যদি বলি যে এই ব্যাপারটা কিন্তু আজ থেকে নয়, শুরু হয়েছিল বহু যুগ আগে, তাহলে কি বলবেন? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সাহিত্য নিয়ে। তো যে কথা বলছিলাম যে এই যে এখনকার সময় লেখকরা ম্যাক্সিমাম টাইমেই ওই টাইপ রাইটার ইউজ করেন বা বলতে গেলে ওই ল্যাপটপ ইউজ করেন, এই ব্যাপারটা কিন্তু শুরু করেছিলেন মার্ক টোয়েন আগে। হ্যাঁ, 1883 খ্রিস্টাব্দে তিনি নিজের একটি উপন্যাস দি মিসিসিপি লাইফ পুরোটাই লিখেছিলেন টাইপ রাইটারে, আর তারপর থেকেই কিন্তু ব্যাপারটি ইভলিউট করে এই জায়গায় এসেছে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসর জমে আছে সাহিত্য নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিছু কিছু সময় কয়েকজন পাবলিশারের কাজকর্ম দেখে সত্যি কেমন একটা অবাক লাগে। যেমন ধরুন, ডিক উইমা যখন প্রথম উপন্যাস লেখেন আইরিশ ওয়াইন, তখন তার বয়স ছিল 28 বছর। তারপরে 25 বছর ধরে এই উপন্যাস 162 জন রিফিউজ করেছিলেন, রিজেক্ট করেছিলেন, অর্থাৎ 162 জন পাবলিশার্স। তারপরে 25 বছর পরে যখন এই উপন্যাসটি প্রকাশিত হয়, তখন এটি একটি ইতিহাস সৃষ্টি করে। আবার জেকে রাউলিংয়ের কথাই ভাবুন, তিনি যখন হ্যারি পটার বইটি লেখেন, তখন সেটি 17 জন পাবলিশার্স রিজেক্ট করেছিলেন। কেন? আমার এর কোনো উত্তর আমার কাছে নেই। মানে এরকম একটি লেখা, এরকম একটি উপন্যাস মানুষ রিজেক্ট করতে পারেন কি করে? যাই হোক, তারপর যখন বই দুটি রিলিজ হয়, তারপরেই তো ইতিহাস তৈরি হয়ে যায়। তো কেন যে মানুষজন রিজেক্ট করেন, তারা কি বুঝতে পারেন না যে কোথায় স্কোপ আছে এই উপন্যাসগুলির? অনেক ক্ষেত্রেই আমাকে কনফিউজড করে দেয়, বুঝলেন তো? রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি ছিল সাহিত্যকে নিয়ে। সাহিত্য এরকম অনেক কথা বলে যেগুলো কিনা জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রভাব বিস্তার করে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা সাহিত্যকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়া রাড্ডায় আমি হাজির হয়েছে এবং আমার সঙ্গে রয়েছে এক ঝাঁক গল্প এবং তার সাথে সাথে অনেক ভালো ভালো গান। তাহলে বেশি কথা না বলে গানের দিকে তো এগোবো অবশ্যই। কিন্তু আজকে যে বাঙালির প্রিয় জিনিস নিয়ে কথা হবে সেটা দেখে বুঝেই গেছেন, মানে ব্যানারটা দেখে বুঝেই গেছেন। তাই বেশি কথা না বলে অবশ্যই ফিচিয়ারে শুনছেন রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে। প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
6: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
5: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানে .com-এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি এবং বাঙালির প্রিয় খাবার। বাঙালির প্রিয় খাবারে যেমন মিষ্টি আছে, ঠিক সেই রকমই বাঙালির প্রিয় খাবারে রয়েছে ইলিশ মাছ। এবং এই যে ইলিশ মাছ হচ্ছে বাঙালির এমন একটা পদ বলবো, না না না, ডিশ, আমার মনে হয় যে কোনো জিনিস দিয়ে বানানো যায়, মানে যেরকমভাবেই বানিয়ে দেওয়া হোক না কেন ইলিশ মাছ মানুষ খেয়ে ফেলবে। এবং তার সাথে সাথে ইলিশ মাছের একটা কিন্তু বিশেষ সময় আছে, যেমন বর্ষার সময়। এই বর্ষার সময় ইলিশ মাছের যে টেস্ট, সেটা যে কতটা বেড়ে যায়, কতটা দ্বিগুণ হয়ে যায়, সেটা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তারাই বুঝতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রেডিওবাংলা.com এ আজকে বর্ষা ও ইলিশ নিয়ে কথা বলছি এবং ইলিশের কথা বলতে বলতে এই মনে হয় যে যদি বলি যে সর্ষে ইলিশ বা সর্ষে ভাপা ইলিশ যেটা তৈরি করছে মা, আর আপনি অন্য ঘরে বসে গন্ধ পাচ্ছেন, আহা আহা, মানে কোন ডিশটা আপনার বেশি প্রিয়? আমার তো আমার মনে হয় যে পাতলা পাতলা যে সর্ষের বেগুনের যে ঝোল করে সেটাও অনেক প্রিয়। আবার কখনো কখনো মা একদম টিফিনকারীর মধ্যে একটা পাতার মধ্যে বেশি করে সর্ষে বাটা দিয়ে জাস্ট টিফিন কৌটোটা বন্ধ করে জলের মধ্যে ছেড়ে যায়, সেটা ভাপা, সেটাও আমার প্রিয়। আবার অনেক সময় কি হয়, মা হচ্ছে ভাজা তৈরি করে দেয়, সেটাও খিচুড়ির সাথে দারুণ লাগে। কিন্তু যেটা অভিনব, এই কথাটা আমি গান্দরিয়া রাটায় এর আগেও বলেছি, সেটা হচ্ছে আমার মা ইলিশ মাছের তেঁতুলের টক করে। তার কারণ মায়ের যে বাপের বাড়ি সেইখান থেকে টকের সব রান্নাগুলো মা শিখে এসেছে এবং সেই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে যে কোনো জিনিসের তেঁতুলের টক খাওয়া হয়। তো তেঁতুলের টক কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। তো সেটা নিয়ে ফিরছি, আর শুনছেন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: কবি না কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি বর্ষা ও ইলিশ নিয়ে। এবং বর্ষার সময় ইলিশের কথা যখনই বলছি তখন ইলিশ মাছের সাথে গরম গরম খিচুড়ির কিন্তু ভীষণভাবে দরকার। আচ্ছা, যদি এক প্লেট খিচুড়ি হয় গরম গরম, তার সাথে একটা ইলিশ মাছ ভাজা, এবং যারা ঘি

যারা ভালোবাসেন তাদের জন্য এক চামচ ঘি, আর কিচ্ছু চাই না বিশ্বাস করুন। এবং তার সাথে সাথে অবশ্যই জানতে চাইব যে আপনার কি শুধুমাত্র কোনো স্পেসিফিক টাইম আছে, যেই টাইমে, যেমন যেটা সিজন বর্ষা, সেই সময় ইলিশ মাছটা অনেক টেস্টি হয়, ভালোভাবে পাওয়া যায়, সেই সময় ইলিশ মাছ খেতে ভালো লাগে, নাকি সারা বছর? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করা হয়, আমি কিন্তু স্পেসিফিক ওই টাইমটাই বেছে নিই, তার কারণ ওই সময় ইলিশ মাছটা যদি খেয়ে নিই ভালো করে, আমার মনে হয় না মনে আর কোনো দুঃখ থাকে বলে। আপনি কি বলেন?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইলিশ মাছ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি খান না কেন, কিন্তু পদ্মার ইলিশ বা গঙ্গার ইলিশের এই যে দুটো মধ্যে একটা তফাত করে দেওয়া হয় সেটা আমার মোটেও ভালো লাগে না। ইলিশ মাছ ইলিশ মাছ, সেটা পদ্মার ইলিশ হলেও অনেক বেশি টেস্টি, সেটা গঙ্গার ইলিশ হলেও অনেক বেশি টেস্টি, কিন্তু এখন মাঝখানে ইলিশ মাছের চাষটা অনেকাংশে কমে গেছিলো, কারণ তাদের অসময় তুলে নেওয়া হচ্ছিলো, মানে তারা পুরোটা বড় হচ্ছে না, ছোটো ছোটো বাচ্চা ইলিশগুলোকে কিন্তু তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু আমরা বাজারে বড় ইলিশ পাচ্ছি ছিলাম না। সেই সবের দিকে তো আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং তার সাথে সাথে নিজের রসনা তৃপ্তিটাও করবো, তাই না? ইলিশ মাছ নিয়ে যখন কথা বলছি তখন বাড়ি ফিরে আজকে ইলিশ মাছ ভাজা খেতেই হবে, এবং আপনার প্রিয় ডিশ কোনটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, তার সাথে সাথে আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার জন্য আমাদের ওয়েবসাইটকে ফলো করতে হবে www.radiobanglanet.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটার নাম চটজলদি, এবং আজকের এই আড্ডাটা এই কারণে নামকরণ, আজকের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সকলকে খুশি করে দিতে পারবেন। মানে এমন কয়েকটা রেসিপি যেগুলো কিন্তু আমাদের কাছে খুব ফেভারিট, এবং যেগুলো আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও ভীষণ পছন্দের একটা ব্যাপার হবে। যেমন ম্যাঙ্গো মেরি, ব্ল্যাডি মেরির মতো এই ম্যাঙ্গো মেরি বেশ ঝাল আর টক হয়। আমের এই মকটেল এই সময়টায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, এবং এই পানীয়ের সঙ্গে ম্যাঙ্গো গ্লাস নুডল বা চিকেনের কোনো পদ খেতে পারেন। চিকেন কাবাব, চিকেন ফ্রাই দুটোই কিন্তু ভালো লাগবে, এবং রোস্টেড বাদাম খেতে পারেন ম্যাঙ্গো মেরির সঙ্গে। অ্যাভোকাডো টোস্ট বা একটু স্পাইসি ওপেন স্যান্ডউইচ অর্ডার করতে পারেন। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পর্কের মশলাদার পদও কিন্তু জমবে ভালো। তাই অবশ্যই এখন তো এই ম্যাঙ্গো ফ্লেভারের অভাব নেই, যে কোনো সময় যখন খুশি আপনি পেয়ে যেতে পারেন এই ম্যাঙ্গো ফ্লেভার। আমাদের আড্ডা জারি থাকবে আজকের এই এক ঘন্টায়, চটজলদি কীভাবে কী খুব সহজে বানিয়ে ফেলা যায়, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চট চলতি নিয়ে। আমি সৌভিক, তো কেমন লাগছে? অবশ্যই কিন্তু এই শো শেষের পর 4475039657121 আমাকে জানাতে ভুলবেন। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com তারাও কিন্তু পাঠাবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা। এবার একটু চিজ চায়ের কথা বলি। চায়ের নানা ফিউশন ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি এবং সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছে চিজ দেওয়া চা। চিজ আর চা দুটোই কিন্তু খুব ফেভারিট এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই প্রজন্মের যারা তারা কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ ভালো করে এনজয় করেন। তাই বলে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়াটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা, কারণ এরা এই ব্যাপারটা একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, খেলে ব্যাপারটা অন্যদিকে যায় এবং সেটা খুব একটা ভালো নয়। কারণ এইসব খাবার মানে খাবারের ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেয় এরকমও কিন্তু কথা অনেক সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কিন্তু বলছেন যে এইসব খাবারের থেকে না দেখে ডিলিট করে দেওয়াটা এইসব থেকে বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে চা কিন্তু সকলের ফেভারিট আর তার সঙ্গে চিজের ব্যাপারটা এটা বেশি হলে তখনই কিন্তু ওই ব্যাপারটা কোথাও একটা নাপাসান্দের জায়গায় চলে আসে। তো আমাদের আড্ডা জারি থাকবে, তাই চা অবশ্যই খাবেন আর তার সঙ্গে চিজের ব্যাপারটা যেহেতু বলছে যে জনপ্রিয়তার একটা জায়গায় এখনকার প্রজন্মের কাছে, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন। যতই নেটিজেনরা বলুক না কেন, তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা চটচলটি নিয়ে।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। তো একটি ক্যাফে বানিয়েছে ম্যাঙ্গো পাও, আর তারপর থেকে ভাইরাল এই খাবার। বাড়িতে নেটিজেনরা বানাতে শুরু করেছেন ম্যাঙ্গো পাও। ভিডিও দেখাতে দেখা যাচ্ছিল যে পাও এর ভিতরে হুইপট ক্রিম, পাকা আম ভরা হচ্ছে, আর তারপর আমের রসে চুবিয়ে পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি পদ। নেটিজেনদের মতে বেশ ভালো এই পদ, এবং একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভাইরাল খাবার দেখলাম। তো বিরতির আগে আপনাদের বললাম যে নেটিজেনরা কিন্তু অনেক সময় এই চা সঙ্গে যে চিজের ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই বলেছেন খুব একটা ভালো নয়, এবং অবশ্যই এই সব খাবার না দেখে বরং ফেসবুকের কিছু এরকম ব্যাপার ডিলিট করে দেওয়া ভালো। কিন্তু আবার এক্ষেত্রে আবারও ওই বলে না, কিছু কিছু ব্যাপারের সুফলও থাকে আবার কুফলও থাকে, তাই এক্ষেত্রে আবার যেমন একটা সুফল পাওয়া গেল যেটা ম্যাঙ্গো পাও। নিশ্চয়ই আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং এখন তো আবারও বললাম যেটা শুরু করেছিলাম আজকের এই শো ম্যাঙ্গো দিয়েই, আর ম্যাঙ্গোর জুস এখন যে কোনো রকমের জুস কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই অসুবিধের কোনো ব্যাপারই নেই, তাই আপনি বানাতেই পারেন খুব সহজে ম্যাঙ্গো পাও। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আরেকটা খাবারের কথা নিয়ে।

শুনছেন রেডিও বাংলা ডে ডট কম, আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিকার সঙ্গে আছেন আপনারা, আর আটা চলছে গান মুসাফিরে চটলি নিয়ে। পিচ মার্গারিটা এই পানীয়ের সঙ্গে হালকা খাবার বেছে নিন, চিংড়ির নানা পদ খেতে পারেন, তবে খুব মশলা দেওয়া পদ একদমই বেছে নেবেন না। বেকড ফিশ, গ্রিল্ড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল মন্দ লাগবে না। এয়ার ফ্রাই করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। তো মিষ্টি কিছু খেতে চাইলে অ্যাপেল পাই বা কুকি চলতে পারে, তবে নোনতা খাবারও ভালো লাগবে এই পানীয়ের সঙ্গে। ফুড পেয়ারিং পিচ মার্গারিটা, রোস্টেড পাঁপড়, বাদামের স্যালাড আর ওয়াটারমেলন স্যালাডও খেতে পারেন এই পিচ মার্গারিটার সঙ্গে। একটু গুগলে সার্চ করে দেখে নিন পিচ মার্গারিটাতে কী কী আছে, আর যেটা দিয়ে আপনার অন্যরকম একটা সকাল বা মধ্যাহ্ন মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং একটা অন্যরকম ফ্রেশনেস পাবেন এই পিচ মার্গারিটার মধ্যে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল খাবার চটচলে নিয়ে।

0: বাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো আর আকাশেই উড়ি,
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েক গানের পর আজকে স্পেশাল আড্ডা চটচলদি নিয়ে আমি সৌভিক। তো আমাদের অনেক কিছু খাবার আছে যেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর যেগুলো আমাদের কাছে কম সময়ের মধ্যে খুব হট লিস্টে আছে, যেমন ডিম ভাজা। আমরা কিন্তু ডিম ভাজা খুব তাড়াতাড়ি সসপ্যানে একটা ডিম ছেড়ে দিয়ে একটু করে খেতে পারি, সেটাও একটা স্পেশাল ব্যাপার। আমরা যেমন বিভিন্ন রকমের এই চালে ডালে মিশিয়ে যেমন আমরা বানিয়ে ফেলি খিচুড়ি, সেটাও কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট এবং চটচলদি ব্যাপারের মধ্যে। যেমন ছোটরা খুব পছন্দ করে ম্যাগি, মাত্র দু মিনিটের মধ্যেই একটা মুখরোচক খাবার। তো এই ব্যাপারগুলো তো সঙ্গে আছেই, আর তার সঙ্গে পাশাপাশি আজকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুঝতেই পারছেন কতটা আপনাদের কাছেও খুব পছন্দের হয়ে উঠতে পারে এবং হবেই। তো আজ এ পর্যন্ত, সময় একদম শেষ, আগামীকাল ঠিক এই সময়ে আবারও শুনতে ভুলবেন না শনিবারের কথায় কথায়। হ্যাঁ, আগামীকাল গল্প থাকছে, তাই অবশ্যই গল্প শুনতে শনিবারের কথায় কথায় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে। ভালো থাকুন আর এনজয় করতে থাকুন, দেখা হবে সোমবার ঠিক এই সময়। আজকের জন্য টাটা।

হাতে হাত রেখে যে স্পর্শটা অনুভূত হয়, সেই স্পর্শটা থেকে যেন একটা অদ্ভুত বন্ডিং তৈরি করে দেয়, তাই না? নিস্তব্ধ রাতের শহরে প্রিয় মানুষের সঙ্গে হাতে হাত ধরে হাঁটার শখ কম বেশি আমাদের সবারই থাকে। তার সঙ্গে যদি আমাদের মনের মতো গান চলে, তাহলে পরিবেশটা যেন একদম অন্যরকম হয়ে যায়, আমরা হারিয়ে যাই অন্য এক জগতে। এরকম সুন্দর মুহূর্ত নিশ্চয়ই আপনার জীবনেও আছে, তাই না? আপনার যদি এরকম সুন্দর কোনো মুহূর্ত থাকে, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। ততক্ষণ শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গানের পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম সুন্দর গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। সত্যি চোখে চোখ রেখে কথা বলার যে ব্যাপারটা বা চোখে চোখে যে কথা বলাটা, সেটা স্পর্শটা কিন্তু দারুণ গভীর, কারণ সেই স্পর্শটা ভীষণভাবে মনেও স্পর্শ করে। কথা বলার আরেকটি মাধ্যম কিন্তু হলো ইশারা। আসলে যখন অপর দিকের মানুষটার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়, দুটো মন একে অপরকে স্পর্শ করে, সেই স্পর্শটা অনেক বেশি গভীর হয়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো প্রিয় মানুষ আছে যার স্পর্শ আপনাকে ভীষণভাবে নিজের করে তোলে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল স্পর্শ নিয়ে। স্পর্শ এমনই একটা গভীর অনুভূতি যেটা সচরাচর সবার প্রতি হয় না, তবে এটাও ঠিক কিছু স্পর্শ ভীষণ আদরের হয়। যেমন গভীর রাতে আপনার ভীষণ জ্বর হয়েছে, মায়ের স্পর্শ, ভাই বোনের খুনসুটি স্পর্শ, বন্ধুদের আড়ি ভাবের স্পর্শ, কিংবা সন্তানের আদর মাখানো স্পর্শ। এই স্পর্শের কথা বলতে গিয়ে নিশ্চয়ই আপনি হারিয়ে গেছেন। জানি মনটা হারিয়ে গেছে, তাই পরের তিনটে গান স্পর্শ করুক আপনার হৃদয়কে। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। এত ভারী ভারী শব্দ শুনলে মনটা সত্যি ভার হয়ে যায়। মরিচিকা নাকি ধ্রুবতারা, আসলে মন থেকে চাইলে সেই জিনিসটা পাওয়া যায়, এই বিশ্বাসটা নিজের অন্তর থেকে রাখতে হবে। সেটা ভীষণ রকমের সত্যি, যেটা আপনি চাইছেন মন থেকে সেটা দুষ্প্রাপ্য নয়। শুধু চাওয়াটার জন্য যে ডেডিকেশনটা, সেটা খুব স্ট্রং হতে হয়। যেটা আপনি ইউনিভার্সের কাছে চিৎকার করে চাইবেন, যেটা আপনি ম্যানিফেস্ট করবেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে স্পর্শ করবেই। আজ না হোক, এক বছর পরে হলেও আপনাকে স্পর্শ করবে। সময় হলে সেটা ঠিক আপনার কাছে যে কোনো উপায়ে চলে আসবেই আসবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। কি অদ্ভুত সুন্দর না শব্দগুলো! তোর উত্তরের আশায় প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়। যতই নামি দামি গিফট আপনি কাউকে দিন না কেন, শব্দের প্রভাব যেভাবে আপনার হৃদয়কে তৃপ্ত করে সেটা অন্য কোথাও খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন। তাই কোনো মানুষকে কোনো উপহার ডেফিনেটলি দেবেন, কেন দেবেন না, কিন্তু কোনো সুন্দর কথা বা সুন্দর মুহূর্তকে আপনি যদি শব্দের আকারে প্রেজেন্ট করেন কোনো মানুষের কাছে, সেটা অনেক বেশি তাকে স্পর্শ করে। এই ঘন্টাটা প্রায় শেষের পথে আর আমার শব্দ আজকে এখানে বিরতি নিতে চাইছে রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার নেই কি চলার শেষ? সত্যি যখন কোনো প্রবাহিত নদীকে আমরা দেখি তখন এই কথাটাই বারবার মনে হয়, এই নদীর চলার কি কোথাও শেষ নেই? কোথা থেকে কোথায় চলেছে, কত যুগ ধরে চলেছে এই নদী? এই প্রবাহিত নদী যেন আমাদের জীবনের মতো, সময়ের মতো। সেই নদীকে নিয়েই আমাদের আজকের পপকর্নের গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আমাদের আড্ডা তো চলবেই, আর তার সঙ্গে অবশ্যই থাকবে আপনার পছন্দের কিছু গান। আর এইরকমই গানে গল্পে আমাদের আজকের পপকর্নের আড্ডাটা কিন্তু খুব জমে যাবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

নদীর উৎপত্তিস্থল কোনো বরফ কলা হিমবাহ হোক কিংবা কোনো ঝর্ণা বা বৃষ্টির জল হোক, নদী বয়ে চলে আপন গতিতে, আর নদীর সেই জলধারা পুষ্ট করে তার গতিপথের আশেপাশের জনজীবনকে। সেই নদী পথ আর নদীর গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর এই যে নদীর কথা বলছি, নদীকে এই জন্যই মায়ের সাথে তুলনা করা হয়। আর যেই নদী, যেই দেশগুলো সেই নদী অধ্যুষিত হয় তাকে নদীমাতৃক দেশও বলা হয়। আর সেই নদীর গল্পে আমরা দেখি যে বিভিন্ন যে সভ্যতা সেগুলো কিন্তু গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই। আমরা যেমন মিশরীয় সভ্যতার গল্প যখন, ইতিহাস যখন জানি, তখন আমরা দেখি যে কিভাবে নীল নদ সেই সভ্যতাকে পুষ্ট করেছে, তেমনি আমরা প্রচুর নগর গড়ে উঠতে দেখি কিন্তু এই নদীকে কেন্দ্র করেই। সেই নদীর গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয়, এই গানটা শুনলেই সেই নদীর গতিপথের সঙ্গে মানুষের জীবনের কোথায় যেন একটা মিল রয়েছে, কোথায় যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই প্রবাহিত নদী আর মানুষের জীবন। সেই নদীর গল্প নিয়ে আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে নদীর গতিপথের কথা বলছি, সেখানে যদি একদম নদীর উৎসস্থল থেকে নদীর গতিপথ যখন শুরু হয় সেই সময় আমরা দেখি, তখন সেই যখন পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলেছে কোনো নদী, তখন সেই নদী খরস্রোতা। তারপর যখন সমতলে এসে পড়ে নদী, তখন সেই নদীর গতিপথ মধ্যম গতি। আর তারপর যখন একেবারে সাগরে এসে মিশে, তখন নদীর গতিপথ ধীর। ঠিক যেন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে। ছোটবেলায় মানুষ চঞ্চল আর উচ্ছল, আর তারপর যখন মধ্য বয়সে এসে মানুষ পৌঁছয়, তখন কিন্তু তিনি অনেক বেশি অভিজ্ঞ এবং সমস্ত জীবনের যে সময়টা সেই মধ্যম সময়টা দিয়েই কিন্তু মানুষ চলে। আর তারপর যখন একেবারে বৃদ্ধ বয়সে এসে পৌঁছয়, জীবনের একেবারে শেষ পর্যায়ে, তখন কিন্তু মানুষের চলন অনেক বেশি ধীর, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আর সেই নদীর গতিপথের গল্প, নদীর গল্প আরও থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজ নদীর গল্প বলছি। সত্যি নদীর যে গতিপথ, সেই গতিপথ আমাদের জীবনের কথা বলে, তেমনি নদীর সঙ্গে মিশে রয়েছে নানা গল্প। নদী তার এই যে প্রবাহমান, যে নদী সেই প্রবাহমান সময়কেও যেন কোথায় ধরে রাখে। একটা নদী তার এই পুরো যে তার জার্নি, সেখানে রয়েছে প্রচুর ইতিহাস, আর সেই নদীর সঙ্গেও মিলেমিশে রয়েছে নানা গল্প, আর সেই জন্যই তো রয়েছে কিছু বিখ্যাত উপন্যাসও। আমরা তার অনেকগুলো কিন্তু সিনেমার পর্দাতেও দেখতে পাই, যেমন গঙ্গা কিংবা তিতাস একটি নদীর নাম, অথবা পদ্মা নদীর মাঝি। আর সেই নদীর গল্প বললে সত্যি শেষ হয় না। তবে আমাদের এখন গান শোনার সময়, চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।
1: ছলাত ছল ছলাত ছল ছ

লিখ যাবে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলার .com UK-এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি নদীকে নিয়ে। সত্যি বাংলাদেশে নদী এতটাই সবার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, তাই বাঙালিরা কিন্তু নদীকে ছোটবেলা থেকেই এক অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। আর সেই জন্যই বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখাতেও কিন্তু বারবার উঠে আসে নদীর কথা। সেই নদীর গল্প, নদীর সেই গান, সবকিছু নিয়েই আমরা আজকে ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে এখন বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান, এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।